কিছু কিছু ফিরে আসা কিন্তু একেবারেই খুব একটা সুখকর নয় আর কি। ব্যাপারটা অনেকটা বুমেরাং টাইপের। বুমেরাং জানেন তো, একটা ওই শিকার করার অস্ত্র বলতে পারেন, সেটা যদি কোনো কারণে শিকারকে মিস করে যায় ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। তখন যদি আপনি সেটাকে ঠিকভাবে ক্যাচ করতে না পারেন তাহলে কিন্তু গল্প আছে একদম আপনার মুখে। তো এই ব্যাপারটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রেও হয়, স্পেশালি সম্পর্কের ক্ষেত্রে। একবার যদি ব্যাপারটা বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে যদি আবার সে ফিরে আসতে চায়, আপনি যদি আবার তাকে চান্স দেন, ব্যাপারটা সপাটে ওই বুমেরাং মুখে খাওয়ার মতোই। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ফিরে আসা নিয়ে আমরা আড্ডাটা জুড়ে দিয়েছি, বিভিন্ন ধরনের ফিরে আসার গল্প আপনার সঙ্গে করছি। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসা এবং দূরে যাওয়া কোথাও যেন গুলিয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে বলবো, আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গোৎসব। সেই সময় কিছু বাড়ির পুজো আমি স্বচক্ষে দেখেছি, যেখানে কিনা বহু মানুষ আসেন, আত্মীয় স্বজন যারা কিনা থাকেন দূর দেশে। অ্যাকচুয়ালি টেকনিক্যালি বলতে গেলে তারা কিন্তু ফিরে আসছেন নিজের বাড়িতে, কিন্তু একটু বেশি লক্ষ্য করলেই বোঝা যাবে যে তারা কিন্তু ঠিক ফিরে আসেননি। তাদের আস্তানা, তাদের আশিয়ানা কিন্তু সেই দূর দেশেই এখন হয়ে গেছে। কাজেই এখানে আসা অনেকটা তাদের অনেকের ক্ষেত্রে দূরে যাওয়া, কিন্তু এটাও ঠিক যে এখানে আসাও হলো ফিরে আসা। তাহলে এক্ষেত্রে তো ফিরে আসা এবং দূরে যাওয়া কোথায় গিয়ে যেন গুলিয়ে গেল, তাই না? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ফিরে আসা নিয়ে। ফিরে আসা নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা একটু অন্যরকম। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, যেখানে অনেক ভালো ভালো গান থাকছে এবং থাকছে আজকে পাহাড়ি গ্রামের কথা। বেশ অনেকদিনই ধরে ঘুরতে যেতে ইচ্ছা করছে, যদি কোনো ডেস্টিনেশন খুঁজে না পান আর যদি আপনার কোনো ডেস্টিনেশন পাহাড়ি কোনো গ্রাম হয় তাহলে তো আপনাকে আজকের আড্ডায় থাকতেই হয়।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: যেখানটায় হচ্ছে জনবসতিপূর্ণ এলাকা যেভাবে আমরা থাকি সেই অংশে কম, যেখানে নেচারের সান্নিধ্যে থাকতে পারবো, আবার ধরুন পাহাড়ও পাবো। ঠিক সেই রকমই হিমাচলের কোলে একটা ছোট গ্রাম আছে যার নাম কাসোল, এবং কাসোলকে শুধুমাত্র পাহাড়ি গ্রাম বা হিমাচলি গ্রাম বললে ভুল হবে। তার কারণ এখন মানুষেরা কাসোলকে একটা অন্য নামে পরিচিত করেছে বা অন্য নামের তকমা পেয়েছে কাসোল, সেটা হচ্ছে মিনি ইসরায়েল। কেন মিনি ইসরায়েল বলা হয় কাসোলকে সেটাও বলবো, এবং তাছাড়াও আরো অনেক কিছু বলার আছে আজকের আড্ডা।
1: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
2: কি হলো, মাথাটা ঝিমঝিম করছে।
1: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
2: সত্যি?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, কাসল নিয়ে কথা হচ্ছে, সবার ফার্স্ট বলে রাখি, কাসল এই পাহাড়ি গ্রাম আগে অফবিট ডেস্টিনেশন ছিল, কিন্তু মানুষ এতই অফবিট ডেস্টিনেশন সার্চ করে ঘুরতে গেছে, সেটা আর এখন অফবিট পড়ে না। কিন্তু অনেকের কাছে কাসল কিন্তু চেনা হয়েও অচেনা, মানে কাসলে গিয়ে কী কী করতে পারবেন সেটা কিন্তু আপনি নাও জানতে পারেন। যারা জানেন না তাদেরকে বলে রাখি, সার পাস, ইয়াংকের পাস, পিং পার্বতী পাস এবং ক্ষীর গঙ্গার মতো ট্রেকিং যে রুটগুলোর, সেই রুটগুলোর বেস ক্যাম্প হচ্ছে এই কাসল। অন্যদিকে এখানে রয়েছে পার্বতী নদীতে রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চারমূলক স্পোর্টস, যেটা আপনি যদি চান সেটা অবশ্যই উপভোগ করতে পারবেন। এবং তার সাথে সাথে যদি আপনার হিমাচলের বেশ খাবারের খাবার টেস্ট করার ইচ্ছা হয়, তাহলে অথেন্টিক ইসরায়েলি খাবারও কিন্তু আপনি খুঁজে পাবেন এই কাসলের প্রত্যেকটি ক্যাফে এবং রেস্তোরাঁয়।

মিনি ইসরায়েল বলা হয় কাসলকে। তার কারণ ইসরায়েল পর্যটকরা প্রচুর আসেন এখানে, এবং তার সাথে সাথে এতটাই সংখ্যা বেড়ে গেছে তাদের, তার জন্য এই অঞ্চলটিকে বলা হয় মিনি ইসরায়েল। কিন্তু এখানকার বাসিন্দারা বলেন যে যতদূর জানা যায় 1 দশক আগে ইসরায়েলের পর্যটকরা কাসল ভ্রমণ করতে আসতেন, এবং অনেকেই আছেন যাদের হচ্ছে এই জায়গাটা এতটাই ভালো লেগে যায় যে তারা বসতি স্থাপন করেন, এবং তারপরে এই পর্যটকদের কাছে এই যে জায়গাটা খুবই প্রিয় হয়ে ওঠে, এবং তার সাথে সাথে ইসরায়েল পর্যটকরা কিন্তু কাসলে অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। কাসলের প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালি এবং প্রাণী জগতও ইসরায়েলের চেয়ে কিন্তু কম কিছু না। তাই আপনাকে এই মিনি ইসরায়েল একবার হলেও যেতে হবে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

ধরুন আপনার এই যে কর্মব্যস্ততা থেকে আপনি এমন একটা জায়গায় চলে গেলেন, সেই জায়গাটা পাইন বনে ঘেরা, ভীষণ অ্যাডভেঞ্চার ভালোবাসেন বা আপনি প্রকৃতি প্রেমী, তাহলেও কিন্তু আপনার জন্য বেস্টেস্ট ডেস্টিনেশন হচ্ছে কাসল বলা যেতে পারে। এবং শীতে এই যে কাসল, এই গ্রামটি ঢাকা পড়ে যায় সাদা বরফের চাদরে, এবং তারপরে যখন আস্তে আস্তে স্প্রিং আসে সেই সময় সেজে ওঠে সে মিনি ইসরায়েল রূপে, এবং তখন পুরো উপত্যকা জুড়ে সবুজ কচি ঘাস দেখা যায়। এবং যদি আপনি বলি যে কাসল বেড়াতে যাওয়ার সব থেকে ভালো সময়, সেটা অবশ্যই মার্চ থেকে মে মাস, কারণ এই সময় ওয়েদারটা খুবই প্লিজেন্ট থাকে। এবং ধরুন যদি আপনি মনে করেন যে ট্রেক করবেন, তো তাহলেও অবশ্যই কাসলকেও রাখতে পারেন, তার কারণ ওই যে বলছিলাম যে বেস ক্যাম্পই হচ্ছে কাসল। এবং কাসলের ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করবে, সেই সব কিছু ডিটেলসে অবশ্যই একদিন আড্ডাটা দেবই। কিন্তু আজকে আমার মনে হলো যে কোথাও একটা ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন নিয়ে কথা বলা যাক, যেটা অফবিট ডেস্টিনেশন, আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু জেনেও অজানা কি কি করা যেতে পারে। তাহলে এই হিমাচলি গ্রাম ঘুরতে গেলে কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবেন, এবং আপনার যদি মনে হয় যে পাহাড়ি গ্রামের মধ্যে কাসলকে বেছেছেন আজকে আমার আড্ডার মাধ্যমে, তাহলেও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন আর ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা গল্প হলেও কিন্তু সত্যি, হ্যাঁ, এমন কিছু কিছু ঘটনা আছে, এমন কিছু কাহিনী আছে যেগুলো কিন্তু আপনাকে অবাক করে দেবে, এবং শুধু অবাক করেই দেবে না, সেই গল্পগুলো অবশ্যই সত্য কাহিনী অবলম্বনে। যেমন ধরুন, আইজলের এক প্রাইমারি স্কুল আলোচনার কেন্দ্রে এখন কীভাবে এক শিক্ষাবর্ষে সেখানে একসঙ্গে ভর্তি হয়েছে 8 জোড়া যমজ পড়ুয়া। হ্যাঁ, আইজলের গভর্নমেন্ট বেং প্রাইমারি স্কুলের শিক্ষকরা সেখানে ভর্তি হওয়া সমস্ত পড়ুয়াদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তো স্কুলের হেড স্যার এইচ লাল ভেডলুঙ্গা জানিয়েছেন, এর আগেও নাকি যমজ পড়ুয়া স্কুলে ভর্তি হয়েছে, তবে একসঙ্গে 8 জোড়া যমজ পড়ুয়া ভর্তি হওয়ার রেকর্ড কিন্তু আগে কখনো ছিল না। তো আমাদের এইরকম কিছু ঘটনা আজকে সত্যি হয়ে ডানা মেলবে, তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কম এর সঙ্গে, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডায়। এখন, ইয়েস, গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরে, গল্প হলেও সত্যি। তো আপনি যদি কোথাও ঘুরতে যান আর সেখানে যদি পর্যটকদের হুমকি দেওয়া হয়, তাহলে ব্যাপারটা কেমন লাগবে? সত্যিই খুব মনে আঘাত দেবে, তাই না? আর সেই রকমই ঘটনা ঘটে গেছে একটা জায়গায়। ট্যুরিস্টরা স্বভাব না বদলালে তাদের আর গ্রামেই ঢুকতে দেওয়া হবে না, এমন হুমকি দিয়েছে স্পেনের মেন রোকার বিনিবেকা ভেল গ্রাম। তো গ্রামের বিভিন্ন জায়গা নোংরা করা, রাত পর্যন্ত লাউড মিউজিক বাজানোর মতো ঘটনায় বিরক্ত হয়ে গ্রামের বাসিন্দারা হুমকি দিয়েছেন। কি না, এমন চলতে থাকলে কিন্তু পর্যটকদের সেখানে ঢোকাই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত 11টা, মানে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত পর্যটকেরা ঘোরার সুযোগ পাবেন। অবশ্যই স্পেনের মেন রোকার বিনিবেকা ভেলা গ্রাম, এবং অপূর্ব সেই গ্রাম। যদি আপনি কখনো ঘুরতে যান স্পেনে, অবশ্যই সেই মেন রোকার বিনিবেকা ভেল গ্রামে ঘুরে আসবেন। এবং সময়টা মনে আছে তো, সকাল 11টা থেকে রাত 8:30। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল গল্প হলেও সত্যি নিয়ে। এখন হ্যাঁ, গান।
1: চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We are at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio bangla.net.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে।

0: সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো এমন যদি ব্যাপার হয় যে একটা চিপস আনতে ভুল করলে কেউ যদি বিচ্ছেদের গল্প শোনায়, সত্যিই মনে খারাপ লাগে কি না? হ্যাঁ, রোজ চাই একটা করে চিপসের প্যাকেট। ক্রেভিং মেটাতে এক মহিলার শখ তেমনটাই, আর তার ইচ্ছা পূরণের কাজে ব্যর্থ হওয়ায় ডিভোর্স চাইলেন এই মহিলা। হ্যাঁ, মানে স্বামী চিপসের প্যাকেট না কিনে বাড়ি চলে আসায় রাগে অভিমানে প্রথমে বাড়ি ছেড়ে বেরিয়ে যান, আর তারপর পুলিশ স্টেশনে অভিযোগ জানান, পাশাপাশি স্বামীর থেকে ডিভোর্সের দাবিও করেন। মহিলার এমন অভিযোগ পেয়ে পুলিশ ওই দম্পতিকে ম্যারেজ কাউন্সিলরের কাছে নিয়ে গিয়ে তাদের মধ্যে চলতে থাকা সমস্যা মিটিয়ে বিয়ে টিকিয়ে রাখার পরামর্শই দিয়েছে। তবে এই ঘটনাক্রম সামনে আসতেই তো নেটমহল জুড়ে আলোচনার একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার জন্যেই সামনে এসেছে বিচিত্র কারণে ডিভোর্সের আবেদন, এবং সেই সঙ্গে একজন লিখেও ফেলেছেন, হানিমুনে ভালগার পোশাক পরা থেকে পড়াশোনায় বেশি সময় দিয়ে স্ত্রীকে পাত্তা না দেওয়ার মতো অদ্ভুত ডিভোর্স দাবির তালিকাতে থাকবে এটাও। সত্যি কি দুনিয়া এসে দাঁড়ালো, ভাবলে সত্যিই মাথাটা ঘুরছে, নিশ্চয়ই আপনারও। সঙ্গে থাকুন, আমরা ফিরে আসবো কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা গল্প হলেও সত্যি নিয়ে। এখন ইয়েস

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক। আর এভাবেই জমে উঠে প্রতিদিন গান মুসাফিরের আড্ডা সোম থেকে শুক্র ঠিক এই সময়। আর শনিবার অবশ্যই শুনবেন এভাবেই শনিবারের কথায় কথার আড্ডা, কখনো আমি থাকি কখনো থাকে অনামিকা। তাই আড্ডা জমে উঠবে এভাবেই, কখনো শনিবারের দু ঘন্টার আড্ডা, আবার কখনো সোম থেকে শুক্র এক ঘন্টার আড্ডা। তো আজকে আরেকটা স্পেশাল এই গল্প হলো, সত্যির গল্প আপনাদের শোনাবো। রাস্তা দিয়ে ছুটে চলেছে মোটর বাইক, আর তার সাইড কারে বসে মস্ত এক ভল্লুক। রাশিয়ার আর খানগ্লেস্কের রাস্তায় ভল্লুকের বাইক সওয়ারই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে বাইকে সওয়ার দুই ব্যক্তি আর বাইকের সঙ্গে লাগানো সাইড কারে বসে রয়েছে ভল্লুক টিম। তো প্রাণীটিকে রাস্তা দিয়ে যাওয়া বাকি পশু পাখিদের বা পথচারীদের দেখে হাত নাড়তেও দেখা গিয়েছে, আর সেই ভল্লুকের মুখে লেগে থাকা কিছু একটা হাত দিয়ে সরিয়ে দিতেও দেখা গিয়েছে ওই বাইকের পিলিয়নকে। তো ভাবতে পারছেন এভাবেই কিন্তু ওরাও আমাদের সঙ্গে তালে তাল মেলাচ্ছে। হ্যাঁ, প্রাণী জগৎ কিন্তু আমাদের যথেষ্ট আনন্দে রাখে, ভালো রাখে, আর মাঝে মাঝে ওদের দিকেও আমরা কখনো কখনো উৎসাহিত হই। হ্যাঁ, লড়াইটা মাঝে মাঝে ওদের দেখে আমরা চেষ্টা করি আরও ভালো করে করার। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও কয়েকটা গানের পর ফিরে আসবো। শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলানে .com এ গান মুসাফিরের

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কমের আড্ডা, শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিকার সঙ্গে আপনারা। আর আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে। কেমন লাগলো আজকের এই আড্ডা? এই শো শেষের পর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, 4745039657 12। তো আজকের এই শো শেষ করবো আরেকটা গল্প হলেও সত্যি দিয়ে। চারিদিকে ঘিরে রয়েছে পরিবারের চারজন, আর তার মাঝে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সবচেয়ে ক্ষুদে সদস্য। হাতির একটি পালের ভিডিও ভাইরাল হয়েছে, আর সেটি তামিলনাড়ুর টাইগার রিজার্ভের। আর সেই ভিডিওটাতেই দেখা গিয়েছে ক্ষুদে এক হাতি সবুজ গালিতায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর তার চারদিকে ঘিরে রয়েছে পরিবারের চার হাতি। তো মিষ্টি সেই ভিডিও দারুণ পছন্দ হয়েছে নেটিজেনদের। তারা কি বলছে, একজন তো লিখেই ফেলেছেন জেড প্লাস প্লাস জ্যাম্বো সিকিউরিটি দেখতে ঠিক কেমন হয়, এটা তারই উদাহরণ। অন্য একজন লিখেছেন এমন সুন্দর দৃশ্য দেখে মনটা দারুণ খুশি হয়ে গিয়েছে। আবার অকুর একজন লিখেছেন পরিবারের ছোট সদস্যদের আগলে রাখার কাজটা দেখছি সবাই একইভাবে করে থাকে, সেটা মানুষ হোক বা পশু, নেচার যেন একই রকম। তো এভাবেই প্রকৃতি ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ আসি, শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com। টাটা।

আমাদের সকলেরই একটা কমফোর্ট জোন আছে, জানলার ধার কিংবা উইন্ডো সিট আমার সব থেকে প্রিয় একটা জায়গা, যেখানে বসলে আমি নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি এবং আমার ভালোবাসাটা ভাগ করে নিতে পারি। আমি জানি আপনার জীবনেও এমন স্পেশাল কোনো উইন্ডো সিট বা স্পেশাল কোনো গল্প ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657122। আপাতত তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ। মন যখন নিরুদ্দেশ,

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আমি যখন দূরপাল্লায় কোথাও কাজে যাই, ট্রেনে অনেকটা সময় থাকতে হয়, কানে পছন্দের গান চালিয়ে কিংবা পছন্দের অডিও স্টোরি চালিয়ে সারাটা রাস্তা সেই দৃশ্যটা উপভোগ করতে করতে যেতে পারি, সেটা আমার কাছে খুব স্পেশাল একটা বিষয়। আরও এমন উইন্ডো সিট নিয়ে প্রচুর গপ্প আছে, সেটা শেয়ার করবো আপনার সঙ্গে। তার আগে একটা মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ, উইন্ডো সিট ইটস লাইক হেভেন। কেন বলুন তো, আপনার মনের অনেক জটিলতা কেটে যায়। মানে জানলার পাশ থেকে আপনি যখন কোথাও ট্রাভেল করছেন এবং প্রকৃতি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মনের জটিলতাগুলো অনেকটা কেটে যায়, অনেকটা হালকা লাগে, নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। আমার তো এমনটা করে। আপনার কি করে জানলার পাশে বসতে, বা আপনার ফেভারিট কোনো উইন্ডো সিট থাকলে সেটা আমাকে শেয়ার করুন। সেটা নিয়ে যদি কোনো গপ্প থাকে সেটাও শেয়ার করুন +47503965712 তে। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: অরূপাশী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমরা হয়তো ভালোবাসার ভালো লাগার অনেক জিনিসই আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু উইন্ডো সিট নইব নইব চ। আমি অন্তত উইন্ডো সিটটা পেলে কখনোই শেয়ার করি না। হ্যাঁ, যদি কেউ আবদার করে বলে একটু জানলার ধারে বসতে দিই না প্লিজ, তখন দিই, মানে এতটাও এ নই। উইন্ডো সিটটা কিন্তু আমার চরম ফেভারিট। আপনার যদি এমন কোনো গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657122 তে। আপাতত কয়েকটা গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ, জানলা কিন্তু অনেক গল্প বহন করে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার জানলা দিয়ে হালকা রোদ এসে আমার মুখে পড়ে এবং সেই রোদটা আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানলার পাশে থাকা রেডিওটা অন করি, সকালটা এভাবেই শুরু হয়। জানলার সঙ্গে আমার অনেকগুলো কানেকশন আছে, আপনারও ঠিক কী কী কানেকশন আছে চটপট সেগুলো আমার সাথে শেয়ার করে ফেলুন +747503965712 তে। আপাতত সময় বলতে এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.com।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না, আমি শ্রী

0: সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না খাইবার বাদ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না
1: ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি কিংবা ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজার তেল, সব কিন্তু বাঙালি একেবারে চেটে পুটে খায়। ভোজন রসিক বাঙালির কাছে ইলিশ মানেই হলো ভোজ্য রূপ, বাঙালির স্বাদের রূপলি শস্য। আর সেই ইলিশ মাছের গপ্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে অবশ্যই আমরা ইলিশ মাছের গপ্প বলবো, কারণ ইলিশ মাছ মানে কিন্তু বাঙালির কাছে একেবারে সেই এক অতুলনীয় স্বাদ আর গন্ধের সেই মাছ। আর সেই মাছ যদি হয় পদ্মার, তাহলে তো কথাই নেই, পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধ, আহা, মনে পড়লেই জিভে জল এসে যায়। সেই পদ্মার ইলিশের গল্প নিয়ে ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে সব কিছুই থাকছে পরপর তিনটে গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বর্ষা মানেই বাঙালির কাছে ইলিশ, আর বর্ষার মৌসুমে যখন রুপোলি সর্ষে বাজার ভরে যায় তখনই শুরু হয় ইলিশ উৎসব। বাঙালির ঘরে ঘরে চলতে থাকে মহাভোজের আয়োজন, আর সেই ইলিশ মাছ, যেটা ভাজা থেকে শুরু করে ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, সব কিছুই বহু বছর ধরে বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে। আর শুধু যে ইলিশ মাছের নানা রকমের পদ তাই শুধু নয়, ইলিশ মাছ ভাজার যে তেল সেটা দিয়েও কিন্তু বাঙালি একেবারে যাকে বলে চেটে পুটে ভাত মেখে খান। আর সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ মাছের কথা বলছি, যা বাঙালির অত্যন্ত প্রিয়, সেই ইলিশ মাছ কিন্তু বাঙালির আবার যে সেই ইলিশ হলে ঠিক পছন্দ হয় না। ইলিশ মানেই তাদের কাছে সবচাইতে পছন্দের যে ইলিশ সেটা হলো পদ্মার ইলিশ, কারণ পদ্মার ইলিশের যে স্বাদ আর গন্ধ, সেই ইলিশের স্বাদ কিন্তু অন্য কোনো নদী বা অন্য কোনো জায়গার, অর্থাৎ সাগরের ইলিশের মধ্যে সেটা পাওয়া যায় না। আর এই যে পদ্মার ইলিশ আর সাগরের ইলিশ, তার মধ্যে মূল যে পার্থক্য সেটা তো অবশ্যই স্বাদ, তার সঙ্গে তাদের কিন্তু চেহারারও অনেক পার্থক্য রয়েছে। কিভাবে চেনা যাবে যে এই ইলিশ মাছটা পদ্মার ইলিশ নাকি সাগরের ইলিশ, জানবো সবকিছুই একটা ছোট্ট ব্রেকের ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

বৃষ্টির দুপুর গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আর পাশে ইলিশ মাছ ভাজা, ব্যাস আর কোনো কথা হবে না। বাঙালির সেই প্রিয় ইলিশ মাছ যা বাঙালির রসনাকে বহু বছর ধরে তৃপ্ত করে আসছে, আর সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকে পপকর্নে আমরা এই যে ইলিশ মাছ নিয়ে কথা বলছি, সেখানে পদ্মার ইলিশ যেটা, সেই ইলিশের সঙ্গে কিন্তু স্বাদ আর গন্ধে অন্য কোনো ইলিশের তুলনাই চলে না। আমরা যাকে সাগরের ইলিশ বা বম্বে ইলিশ বলে থাকি, সেই ইলিশের স্বাদ আর গন্ধ তো অবশ্যই সেখানে কখনোই টেক্কা দিতে পারবে না পদ্মার ইলিশকে। এছাড়াও এই দুই ইলিশের মধ্যে গঠনগত কিছু পার্থক্যও কিন্তু রয়েছে, কারণ এই যে বম্বে ইলিশ তার যে সাইজ সেটা অনেকটা ছোট এবং দেখতে একটু লম্বাটে ধরনের, পেটের অংশটা তেমন ফোলা নয় আর মাথা আর লেজ তুলনায় তেমন সরুও নয়। আর অন্যদিকে পদ্মার ইলিশ দেখতে একেবারে পটলের মতো, মাথা এবং লেজের অংশটা অনেকটাই সরু আর পেটের অংশটা বেশ চওড়া আর আকারে অনেকটাই বড়। আর অন্যদিকে যে পদ্মার ইলিশ তার গায়ে একটা লালচে সুস্পষ্ট ভাব রয়েছে, আর বম্বে ইলিশে বা রূপনারায়ণের ইলিশ যেটা তার গায়ে ওই লালচে ভাবটা থাকে না, তার থেকে বরং আমরা বম্বে ইলিশে অনেক সময় যেটা দেখি সেটা হলো একটা কালচে ভাব দেখা যায়। আর এই যে দুই ইলিশ, সেই দুই ইলিশের চেহারাগত পার্থক্য রয়েছে, আঁশের দিকেও পার্থক্য রয়েছে, আর অন্যদিকে এদের যে গায়ের যে রংটা সেখানেও কিন্তু পদ্মার ইলিশ অনেক বেশি উজ্জ্বল, আর নদীর ইলিশ যেহেতু বেশি চকচকে বেশি রূপালি ধরনের হয়, আর অন্যদিকে সাগরের ইলিশ কম উজ্জ্বল হয়। এইভাবেও কিন্তু আমরা গঠনগত পার্থক্যও দেখতে পারি এই সাগরের ইলিশ আর পদ্মার ইলিশের মধ্যে। আর স্বাদ, যেই স্বাদের আর কোনো তুলনা হয় না সেই পদ্মার ইলিশের স্বাদ কেন এত বেশি, কি মনে করেন সবাই, জানবো সে কথাও। তবে সব কিছুই থাকছে গানের ওপারে, ফিরে আসছি কয়েকটা গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বাঙালির প্রিয় রূপলি শস্য ইলিশ মাছ, যা বহু বছর ধরে বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে। সেই অতি সুস্বাদু লোভনীয় সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ মাছ নিয়ে কথা বলছি, সেখানে প্রথমেই বলতে হয় পদ্মার ইলিশের কথা, যার স্বাদের কোনো তুলনাই হয় না। কিন্তু কেন পদ্মার ইলিশ অন্যান্য জায়গার ইলিশের তুলনায় স্বাদ এবং গন্ধে এতটাই বেশি? সেখানে অনেকেই যেটা মনে করেন সেটা হলো, ইলিশ মাছ যখন ডিম পাড়ার সময় হয় তখন সমুদ্র থেকে নদীতে যায়, এই সময় সে খাবার খুব একটা খায় না, ফলে তার শরীরে যে সঞ্চিত ফ্যাট থাকে সেটা ভেঙে সুস্বাদু ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। আর সেই জন্যই ইলিশ মাছ সমুদ্র থেকে যতটা দূরে পাওয়া যায় তার তেল তত বেশি হয়, পাশাপাশি তার স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। আর সেই জন্যই পদ্মার ইলিশের স্বাদ এত বেশি। আর সেই পদ্মার ইলিশ যার স্বাদ এখনো কিন্তু জিভে লেগে রয়েছে, আর সেই ইলিশ মাছের গপ্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা জারি থাকবে। তবে সবকিছুই থাকছে পরপর দুটো গানের ওপারে। শুনে নিচ্ছি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক,
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন radiobanglanet.com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় মাছ ইলিশ মাছ নিয়ে। আর সেই ইলিশ যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কথাই নেই, কারণ পদ্মার ইলিশের যা স্বাদ আর গন্ধ তার জুড়ি মেলা ভার। অন্য কোন জায়গার ইলিশ মাছ কিন্তু স্বাদে গন্ধে এই পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধকে টেক্কা দিতে পারে না। আর সেই পদ্মার ইলিশ এখনো কিন্তু সবার জিভে লেগে রয়েছে। আর সেই পদ্মার ইলিশের খোঁজ বাঙালি যে প্রান্তেই থাকুক না কেন, পৃথিবীর সে দেশে হোক কিংবা বিদেশে, সব জায়গাতেই কিন্তু বাঙালি একবার একটু ইলিশ মাছের খোঁজ অবশ্যই করে থাকেন। আর যদি পেয়ে যান মনের মতো একটি ইলিশ মাছ, তাহলে সেটা বাড়িতে নিয়ে আসতে ভোলেন না। আর তারপর সেই ইলিশ মাছ ভাপা হোক, সর্ষে ইলিশ হোক কিংবা ইলিশ পাতুরি, কিংবা একেবারে যাকে বলে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল, অথবা ইলিশ মাছ ভাজা আর তার সঙ্গে একটু ইলিশ মাছ ভাজার তেল, সঙ্গে গরম গরম ভাত, ব্যাস বাঙালির আর কি চাই। সেই বাঙালির সেই প্রিয় ইলিশ মাছের গল্প, আর সেই গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আমরা কি তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ITO services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শো

তখন সময় থমকে দাঁড়ায়। আগে হ্যাঁ, এরকমও কিছু কিছু মুহূর্ত আছে, এরকমও কিছু কিছু ঘটনা আছে যার পরে মনে হয় যে সময়টা যেন থমকে দাঁড়িয়ে গেছে। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হয়ে উঠতে চলেছে এরকমই কিছু মুহূর্ত নিয়ে, সেরকম কিছু ঘটনা, সেরকম কিছু মুহূর্ত যার পরে মনে হয় যে সময়টা যেন থমকে গেছে। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু মুহূর্তের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যখন সময় থমকে দাঁড়ায়। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in.
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.
2: রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
1: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

যখন সময় থমকে দাঁড়ায়। আর এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই কিন্তু আমাদের নামতে হবে প্রেমের ময়দানে। আগে হ্যাঁ, প্রেমের ময়দান, এমন এক ময়দান, এমন এক ফিল্ড যেখানে কিনা আপনি গড়গড়িয়ে একদম রেলগাড়ির মতন চালিয়ে দিতে পারেন আপনার গাড়ি, আবার কখনো কখনো ল্যাংখে পড়েও যেতে পারেন। কিন্তু একটা বিষয় কিন্তু নিশ্চিত, ধরুন আপনি কাউকে ভালোবেসেছেন, তাকে মনের কথা বলতে পারছেন না, সেই সময়ে যদি জানতে পারেন যে যাকে আপনি ভালোবেসেছেন সেও আপনাকে ভালোবাসে, তখন তখন কিন্তু সময়টা পুরো থমকে যাবে। কাজেই এটাও সেরকমই একটি সময় যখন সময় থমকে দাঁড়ায়। তো RadioBanglanet.com এরকমই আরও কিছু মুহূর্তের কথা আপনার জন্য আজকে ওয়েট করবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন RadioBanglanet.com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

যখন সময় থমকে দাঁড়ায়। একটা মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। এই মুহূর্তটা আমরা প্রত্যেকেই হয়তো ফেস করেছি, কিন্তু আমার স্মৃতিতে এই মুহূর্ত এখনও টাটকা। কথা বলছি আমার স্কুল ডেজের, শেষ দিন, যখন কিনা আমরা স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে আলটিমেটলি স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে অনেক কথা দিয়েছিলাম যে আবার দেখা করব, বছরে একবার করে মিটিং হবে, ইত্যাদি ইত্যাদি। সব কথা তো রাখা সম্ভব হয়নি, সম্ভব হয়ও না, কিন্তু একটা ঘটনা এখনও আমার টাটকা মনে আছে। সেটা হলো যে আমাদের স্কুলের হেড স্যার, যাকে কিনা আমরা বাঘের মতন ভয় পেতাম, সেই হেড স্যারের চোখেও শেষ দিন আমাদের জন্য জল দেখতে পেয়েছিলাম। আর সেই মুহূর্ত সেরকমই একটি মুহূর্ত ছিল যখন সময় থমকে দাঁড়িয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এরকমই কিছু মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কিছু কিছু মুহূর্ত এরকমও থাকে যেখানে কিনা আপনি স্পেশাল খুব একটা কিছু করছেন না, কিন্তু তবুও সেই মুহূর্তগুলো আপনার স্মৃতিপটে এভাবে আঁকা থাকবে যে সেটাও সেই মুহূর্তগুলোর মধ্যেই সামিল হয়ে যাবে যখন সময় থমকে দাঁড়ায়। এরকমই একটি মুহূর্ত ওয়ান্স আপন এ টাইম আমিও তার পার্ট হয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে যে একবার অনেক দূরে যাচ্ছিলাম ট্রেন গাড়ি করে, তো রেলগাড়িতে যেতে যেতে ওভারনাইট জার্নি ছিল এবং সেখানে হঠাৎ করেই এমন একটি ইনসিডেন্ট হয় যে যাতে বাদবাকি রাতটা আমার ঘুম আসে না। জানলার ধারে বসেছিলাম এবং দূর থেকে আস্তে আস্তে যখন রাতের অন্ধকার কেটে সূর্যি মামা আকাশে উঁকি দিচ্ছে, সেই সময়টুকু সারা জীবন মনে থাকবে আমার কাছে। আর এই মুহূর্তটাই কিন্তু আমার কাছে এরকমই একটি মুহূর্ত যখন সময় থমকে দাঁড়ায়। তো এরকম আরও অনেক মুহূর্ত আছে অনেক মানুষের, তো সেরকমই আরও একজনের এরকম আরও একটি মুহূর্তের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি, এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমার এক বন্ধু আছে, জানেন, চাকরি সূত্রে অনেকটা দূরে থাকে, কিন্তু বছরে একবার করে তার আমাদের শহরে আসা চাই চাই। কিন্তু যখন সে শহরে নামে, তার আনন্দের পরিসীমা থাকে না। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরেই, যখন কিনা তার আবার ফেরত চলে যাওয়ার সময়টা আসে, তখন সময়টা যেন তার কাছে থমকে দাঁড়ায়। এরকম একটি মুহূর্ত যখন সময় থমকে দাঁড়ায়। তো রেডিও বাংলানেট.কমে আজকে এরকমই কিছু মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যখন কিনা সময় থমকে দাঁড়ায়। কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো এখানেই থামলাম, কিন্তু radiobanglanet.com যেরকম চলতে থাকে আপনারই জন্য, আপনারই পাশে সেভাবেই চলতে থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglanei.com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সাথে সাথে অনেক ভালো ভালো গান আছে। কথা হবে, আড্ডাও হবে, কিন্তু মাঝে মাঝে গানও শোনাবো আপনাকে, তাই আড্ডায় আপনাকে থাকতেই হবে এবং শুনছেন radiobanglanei.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই মন খারাপ হয় তখনই আমরা মনে হয় যে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় যাই। আবার অনেকের বাড়িতে উঠোন থাকে, যেমন আগেকার দিনে থাকতো, ভিতর বাইরে বলা হতো বা অন্দরমহল বলা হতো, তো সেই জায়গাটায়। এখন অবশ্যই মডার্ন যখন হচ্ছে তখন তার সাথে সাথে বাড়ির ইনফ্রাস্ট্রাকচারটাও ভীষণ মডার্নাইজ করা হয়েছে, তো জায়গা কমের জন্য সেখানে থাকে না, অন্দরমহলও থাকে না এবং কারো কারো বাড়িতে উঠোনও থাকে না, কিন্তু বারান্দা থাকে। আর সেই বারান্দায় আমাদের অনেক সময় খুশির মুহূর্তও কাটে, আবার অনেক সময় মন খারাপের মুহূর্তগুলোও শেয়ার করি। আবার কখনো কখনো নিজের বারান্দাকে খুব সুন্দর করে কেউ সাজায়, আবার সেখানে বসানো হয় সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, যেমন বারান্দা বাগান বা ছাদ বাগান করা হয়। ঠিক সেই জন্যই আজকে বারান্দা নিয়ে কথা হবে রেডিও বাংলার নেটে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা যখন নিজেদের স্বপ্ন পূরণ করি, সেই স্বপ্নের মধ্যে হয়তো পুরোটা পরিপাটি করে পূর্ণ করতে পারি না, কিন্তু যেগুলো ইচ্ছা থাকে ছোটবেলায় সেই সব কিছু কিন্তু ছোঁয়াগুলো রাখার চেষ্টা করি। ঠিক সেই রকমই যখন আপনাদের স্বপ্নের নীর হয় বা বাসা হয় বা হচ্ছে যাই হোক স্বপ্নের বাড়ি হোক, সেইখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট বারান্দা রাখার চেষ্টা করবেন। এখন অনেকাংশেই ফ্ল্যাট যেহেতু হয়, বাড়ি সবার ক্ষেত্রে হয় না, এবং সেই বাড়িতে যদি ছোট্ট কোনো জায়গা থাকে সেই জায়গাটাও যদি বারান্দার জন্য রাখা যায় তাহলে অবশ্যই সেখানে বারান্দা করা উচিত। তার কারণ আমার মনে হয় যে একটা কোথাও খোলা জায়গা দরকার যেখানে একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করা যেতে পারে। ওই যে বললাম, যদি আপনি সেখানে ছোট ছোট গাছ রাখেন বা নিজের মতো একটা স্টাডি টেবিল, একটুখানি বুকশেলফের জায়গা রাখতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে কখনো কখনো নিজের মতো করে মি টাইম কাটাতে পারেন। তো সেই জন্যে বারান্দা নিয়ে অনেক কিছু বলার আছে, মনে হয় না আজকের আড্ডায় আমি বলতে পারবো পুরোটা, তাও বলার চেষ্টা করছি যদি আপনি সঙ্গে থাকেন।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আমি শ্রী

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বারান্দা মানে যেমন খোলা এক মুঠো হাওয়া, বারান্দা মানে যেমন নিজের সাথে কাটানোর সময়, বারান্দা মানে যখন একদম নিজের একটা জায়গা যেখানে মন খারাপগুলো উজাড় করে দেওয়া যায়, ঠিক সেই রকমই বারান্দা মানে আমার কাছে খুবই একটা ছোট্টখাট্টো নিজেদের আড্ডা। ধরুন আপনার বাড়িতে অনেক লোক এসেছে, বা পুজোর আড্ডা, বা অনেক দিন পর বন্ধুদের একটা আড্ডা, যদি আপনার ঠিক সেই রকম একটা বারান্দা থাকে যেখানে বসে আড্ডা মারা যায়, সাথে কিছুটা স্ন্যাক্স আর চায়ের কাপ থাকে, আর একটুখানি গানের আসর হলো নিজেদের মধ্যে, বা ধরুন জাস্ট চিটচ্যাট, মানে একটু টুকিটাকি কথা, জমে যাবে, জাস্ট জমে যাবে। আমার তো এটার রায় একদম 100%। এবং আপনি কি মনে করেন, আপনার মত কি, সেটা অবশ্যই আমাকে আপনার কথাগুলো জানাতে হবে এবং তার জন্য আড্ডা শুনতে হবে।
1: টানছে যখন সোনালি রঙের বলেনো গাড়িটা, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে ফালতু করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: Apni ki NRI ar India te phire eshe settle korar কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ি।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

radiobanglanei.com এ আজকে বারান্দা নিয়ে কথা বলছি বা উঠোন নিয়ে কথা বলছি। যেহেতু উঠোন এখন দেখা যায় না, যদি আপনার গ্রামের কোনো বাড়ি থাকে বা একটু ফাঁকা জায়গা যেখানে বাড়ির সামনে অনেকটা জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে নিজের মতো করে টেবিল চেয়ার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। এবং আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম ইন্টেরিয়ারের ব্যাপারে অনেক কিছু বলছিল, তো যারা বিশেষজ্ঞরা তারা বলছেন নিজের যদি ফ্ল্যাটটা একটুখানি চেঞ্জ করতে চান বা মডার্নাইজ করতে চান, সেখানে কিন্তু আপনার ফ্ল্যাটের পুরো ভোলটাই পাল্টে যাবে শুধুমাত্র একটা বারান্দার জন্য। সেটাকে কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভাবতে হবে। তার কারণ ওই যে বললাম, বদ্ধ একটা পরিবেশ থেকে বাঁচার জন্য আমার মনে হয় একটুখানি বারান্দার জন্য জায়গা ছাড়া প্রয়োজন। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো জীবনের কিছু কিছু মুহূর্তে আমাদের এটাই মনে হয় আমরা হয়তো কিছুই পাবো না, কিন্তু সেই পাবো নাকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু আমাদের লড়াই চালিয়ে যাই। আর সেই লড়াইতে আমরা কখনো জিতি কখনো হারি, কিন্তু জীবন যে পথে আমাদের এগিয়ে নিয়ে যায় আমরা সেই পথেই ছুটে চলি। কিছু কিছু মুহূর্ত আমাদের এমন থাকে যে মুহূর্তগুলো হয়তো মনে হয় জীবনে কেন এলো, আবার কিছু কিছু মুহূর্ত এমন আসে যেগুলো মনে হয় যে আরও বেশ কিছুক্ষণ সেই মুহূর্তটা থাকতে পারলে আরও তো ভালো হতো। তো জীবন তো এরকমই, সময়ের বশে আমরা সবাই আছি আবার নেই, তাই সময়কে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এই সময়ই কিন্তু আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তাই আমাদের আজকের এই আড্ডা কিছু না পেয়েও কিন্তু কিছু পাওয়া যায়, সেটা কীভাবে? সবসময় কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কোথাও না কোথাও ছাড়তে হয়, আবার কোথাও নিজেকে একটু সরিয়ে রাখতে হয়। আমাদের আড্ডা হয়তো কিছুই নাই পাব, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। এই যে লাইনটা এই মুহূর্তে সম্পূর্ণ করলাম, এর একটাই কারণ, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এই লাইনটাই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন হয়ে দাঁড়ায়। তো এই ট্যাগলাইনটাকে মাথায় রেখে জীবনের শেষ পর্যন্ত আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকি, আর এই অপেক্ষাই আমাদের কাছে পরম পাওয়ার মতো মনে হয়। জীবনের অনেক মানুষ আছেন যারা কিন্তু কিছু পাওয়ার আশা করেন না, হয়তো ত্যাগেই তাদের শান্তি, ত্যাগেই তাদের নতুন প্রেরণা।

এই ত্যাগই তাদের ভালো রাখে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনের কঠিন সময়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না, তখন মনে হয় হয়তো এই জীবনটা না থাকলেই ভালো হয়। আবার এমনও কখনো মনে হয় যে জীবনের প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ, আর কেউ যদি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে সে বোকা বা হারিয়ে যাওয়া একটা মানুষ। না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ থাকবে, আর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তোমাকে এগিয়ে চলতে হবে। জয় নিশ্চিত সেখানেই। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাহি পাবো নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination with us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.com.

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডা জারি থাকে, আর আজও চলছে সেভাবেই। আর এভাবেই আমরা কিন্তু মাঝে মাঝেই বলি একটা কথা, যে আমরা জীবনে হারি বা জিতি, লড়াইটা ছাড়লে চলবে না, লড়াইতে থাকতে হবে। তো আমাদের এমন কিছু কিছু মানুষ আমাদের সামনে আছেন যাদেরকে আমরা দেখে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই। সেই সব প্রবীণ মানুষদের আমরা এত কাছ থেকে দেখি এবং তাদের জীবনে একটা কঠিন লড়াই, যে জীবনটা তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে কাটিয়ে আজকে এই জায়গায়। আমার খুব মনে পড়ে যায় পাহাড়ে যখন আপনি ঘুরতে যাবেন, পাহাড়ি যে মানুষগুলো একদম নিচে, বহু নিচে গভীরে, সেখান থেকে তাদের খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে আসতে হয়, হয়তো তার বাসস্থান বা উপার্জনের জায়গা সেই ওপরের দোকানে। সেই মানুষটি ভোরবেলা থেকে তার যাত্রা শুরু করেন এবং সন্ধেবেলায় সেইখানে এসে পৌঁছন, আর তারপর পরের দিন থেকে সে তার কাজ শুরু করে, মানে দোকান যা কিছু দেওয়ার। তো বেশ কিছু জায়গা আছে পাহাড়ের কোলে যেখানে এক অদ্ভুত তাদের পরিশ্রম, সেখানে তারা কিন্তু জানেন না যে আমাকে এভাবেই হয়তো কাটিয়ে যেতে হবে বা আমার জীবনে আগামীতে কী আছে, কিন্তু তারা প্রতিদিন লড়াই করছে। তাদের সেই লড়াই দেখে আপনি সত্যিই এতটা অনুপ্রাণিত হবেন যে দেখুন সে তার লক্ষ্যে ঠিক এগিয়ে চলেছে, প্রতিদিন একইভাবে একই পরিশ্রম। হয়তো অনেকেই করতে পারেন না, হয়তো অনেকেই আমরা হেরে যাব বা পালিয়ে যাব, কিন্তু তারা দিনের পর দিন সেই গভীর বহু বহু নিচ থেকে খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে এসে সেখানে বিক্রিবাট্টা করছেন এবং সেখানে ট্যুরিস্ট যারা আছেন তাদের মাধ্যমেই ব্যাপারটা, তার জীবন ধারণের পথটা এগিয়ে চলছে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা লড়াই, তার মধ্যে বিভিন্ন রকমের যে ওয়েদারের একটা ব্যাপার স্যাপার চলে, বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড এর, তার মধ্যেও কিন্তু তাদের লড়াই একটুকু কমেনি। সেখানেও কিন্তু একটা হালকা ছোট্ট এই শব্দ আছে, হয়তো কিছুই নাই পাবো, কিন্তু সেই মুহূর্তে এমন একজন মানুষের দেখা সে পেলেন যার সঙ্গে গভীর এক মনের অনুভব অনুভূত হলো, সেটাও কিন্তু তার কাছে একটা পরম পাওয়া। হয়তো এই দিনের জন্যই আমার কোনো অপেক্ষা ছিল না, কিন্তু আমি হঠাৎ করে পেলাম, এটাও একটা পাওয়া, না চাইলে যেটা পাওয়া যায়। সঙ্গে থাকুন, আবার ফিরব আমাদের আজকের এই বিশেষ আড্ডা, হয়তো কিছুই নাই পাবো তবুও লড়াই চালিয়ে যাব। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। তো জীবনের একটা সময়ে হয়তো আপনি না চাইতেই অনেক কিছু পেলেন, তার যে একটা অদ্ভুত আনন্দ সেইটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না। আবার ধরুন এমন একটা জিনিস আপনি পেয়ে গেলেন যেটার ফলে পরবর্তীকালে আপনার কিছু করতে ইচ্ছে করছে না, মানে ধরুন আপনি লটারিতে প্রচুর টাকা উপার্জন করেছেন, পেয়ে গেছেন ফাটকা, তারপর থেকে আর আপনার হয়তো অনেক কিছু লক্ষ্য ছিল, অনেক রকমভাবে নিজেকে মেলে ধরার অবকাশ ছিল, সেগুলো কোথাও যেন হারিয়ে গেল। আসলে কি, ওই আমার যে লক্ষ্য ছিল বা যে আশাটা আমার ছিল সেটা যেন পূরণ হয়ে গেল। সেদিন থেকেই কিন্তু আপনার ইচ্ছে শক্তিটা মরে যাবে। না, ইচ্ছে শক্তিকে কখনো মেরে ফেলবেন না, বরং তাকে দগ্ধে দগ্ধে পরিশ্রমের মাধ্যমে একটু একটু করে সঞ্চয় করে রাখুন। এটাই কিন্তু সঠিক পথ। একবারে সব কিছু পেয়ে গেলে দেখবেন একটা বাচ্চার কাছে যদি প্রচুর খেলনা থাকে, তার সেই খেলনার প্রতি আকর্ষণটা কমে যাবে, ইচ্ছেটা হারিয়ে যাবে, খেলার বাসনাটা কমে যাবে। কিন্তু সেই বাচ্চাটার কাছে যদি মাসের পর মাস, বাসের বছরের পর বছর যদি একটা খেলনার প্রতি আকর্ষণ থাকে বা ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, দেখবেন সেটার প্রতি একটা অন্যরকম যত্ন থাকে। তাই কোনো কিছুই হঠাৎ করে পেয়ে যাওয়াটাই আনন্দ নেই, বরং বেশ কিছুদিন অপেক্ষার পর সেটাই যে তৃপ্তি, সেটা এই হঠাৎ প্রাপ্তিতে হয় না। আমাদের একটা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও শুনবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ একটা গান মুসাফিরে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নেই পাবো নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে। এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4475039657 1 2। শেষ করব একটা অন্যরকম অনুগল্প দিয়ে, সনত বসুর লেখা মানুষ প্রকৃতি ও রাজ হাঁস। সিকিমের আড়িতার লেক, পাহাড়ে অনেক উঁচুতে নীরব সবুজের প্রতিচ্ছবি, সামনেই দাদুল ভুটিয়ার দোতলা বাড়ি, নিচে হোমস্টে। নন্দিনীকে নিয়ে সেখানেই আজ উঠেছে নিখিল। দুপুরে খাওয়া সেরে লেকে ঘুরতে এসেছে দুজনে। সূর্য মাথার উপর ম্রিয়মান, বাতাসে হিমের ছোঁয়া, লেকের জলে দুটো রাজ হাঁস মনের শোকে জল দাপাচ্ছে আর খেলছে। দূরে নৌকায় চার সওয়ারি, লেকের কিনারে রাস্তা, রাস্তা ঘিরে পাহাড়, পাহাড়ের গাছ থেকে ভেসে আসছে দাঁড় কাকের ডাক, বিষণ্নতার সঙ্গে চাপা কান্না। দুজনে হাত ধরে বেঞ্চে বসে, নিখিলের চোখ নন্দিনীর চোখে, নন্দিনীর চোখে জল। আদরের নাতিকে নিয়ে গত সপ্তাহে চলে গেছে ছেলে অনিন্দ, বাবা বেঁচে থাকতে ছেলের নামে বাড়ি লিখে দেয়নি বলে। নন্দিনীর কান্না থামে না, নিখিলও কি অসহায়, যাদেরকে হাসছে জীবন, পাহাড়ও বোধহয় হতবাক, আকাশ অবশ্য ভাবান্তরহীন, আর চোখে দেখে যাচ্ছে লেকের জল। রাজহাঁস দম্পতি এইমাত্র জল ছেড়ে রাস্তা পরিক্রমায় যাচ্ছে। শুনলাম হয়তো কিছুই নাই পাবো, এটি বেশ সুন্দর অনুগল্প। মানুষ প্রকৃতি ও রাজহাঁস লিখেছেন সনত বসু। আজ এ পর্যন্তই, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি? কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমি বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com-এ, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন radiobanglani.com, মন যখন নিরুদ্দেশ।

বা সিনেমার ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ বা পছন্দ করেন রোম্যান্টিক গল্প, কেউ আবার পছন্দ করেন কমেডি, আবার কারো পছন্দ থ্রিলার। তবে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ দর্শকই কিন্তু থ্রিলার দেখতে ভীষণ পছন্দ করছেন। আর সেই কথা মাথায় রেখেই পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন ছবি মুখোশে মানুষে খেলা। এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকে পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এই নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এটি একটি কর্পোরেট থ্রিলার, আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তবে এখন শুনব গান। চলুন শুনে নেওয়া যাক পরপর তিনটে গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন কর্পোরেট থ্রিলার মুখোশের মানুষে খেলা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই মুখোশের মানুষে খেলা ছবিটি নিয়ে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবির কাহিনী জয় সান্যালকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়দীপ চক্রবর্তীকে। তিনি একটি হত্যার ষড়যন্ত্র চালনা করেন, কিন্তু সেই মৃত্যু রহস্য উদ্ঘাটিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার নিজের জীবনের অন্ধকার রহস্যের মুখোমুখি দাঁড়াতে হয়।

এই ছবিতে প্রিয়াঙ্কা সরকার একজন কর্পোরেট অ্যাসোসিয়েট নন্দিনীর চরিত্রে অভিনয় করবেন, আর সুব্রত দত্তকে দেখা যাবে তদন্তকারী গোয়েন্দা মানিক সেনের ভূমিকায়। এই ছবির কাহিনী নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথা ক কইব না আমি কি বউ যে কথা কইব যা পালা গৃহস্থের খোকা হোক ন্যাকা দূর হোক কি জ্বালা

সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা আবি হয়।

যাওয়ার মৌকা থাকো গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলে আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহয়।

বাংলানেট.কমে শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। ছবিটির পরিচালনা করেছেন আরফিয়াস মুখোটি। এই ছবিটি একেবারে একটু অন্য ধরনের ছবি। এই ছবিতে কর্পোরেট থ্রিলারের গল্প বলা হচ্ছে, আর শুরু থেকে শেষ অবধি এই ছবিতে থাকবে একেবারে টান টান সাসপেন্স। আর এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, তিনি আবুধাবি প্রবাসী থিয়েটার এবং শর্ট ফিল্ম অভিনেতা। আর এই যে ছবিটি মুখোশে মানুষে খেলা, একটা থ্রিলিং জার্নির গল্প। আশা করছেন তারা এই কর্পোরেট থ্রিলার দেখতে দর্শকদের ভালো লাগবে। দর্শকরা অবশ্যই অপেক্ষা করে থাকবেন এই ছবির জন্য। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানব, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মানুষে খেলা, এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজ এই যে মুখোশে মানুষে খেলা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, আর এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি। এর আগে তার পরিচালনায় আমরা এই শহরে, বলি এবং আকাশী পুলোভার ছবিগুলো দেখেছি, আর এবার তিনি নিয়ে আসছেন এই কর্পোরেট থ্রিলার মুখোশে মানুষে খেলা ছবিটি। কলকাতা জুড়ে এই ছবির শুটিং হয়েছে, আর এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ দে, আর এই ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন কৌশিক ঘোষ, আর ছবির একটি গান গেয়েছেন অভিজিৎ বর্মন ওরফে পটা। আগামী আগস্টে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে মুক্তি পাবে এই ছবি মুখোশে মানুষে খেলা। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি, আর এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। আগামী আগস্ট মাসে এই ছবিটি মুক্তি পেতে চলেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো আমাদের আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মু যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ito services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

তখন সময় থমকে দাঁড়ায়। আগে হ্যাঁ, এরকমও কিছু কিছু মুহূর্ত আছে, এরকমও কিছু কিছু ঘটনা আছে যার পরে মনে হয় যে সময়টা যেন থমকে দাঁড়িয়ে গেছে। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হয়ে উঠতে চলেছে এরকমই কিছু মুহূর্ত নিয়ে, সেরকম কিছু ঘটনা, সেরকম কিছু মুহূর্ত যার পরে মনে হয় যে সময়টা যেন থমকে গেছে। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু মুহূর্তের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যখন সময় থমকে দাঁড়ায়। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in.
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
1: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

যখন সময় থমকে দাঁড়ায়। আর এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই কিন্তু আমাদের নামতে হবে প্রেমের ময়দানে। আগে হ্যাঁ, প্রেমের ময়দান, এমন এক ময়দান, এমন এক ফিল্ড যেখানে কিনা আপনি গড়গড়িয়ে একদম রেলগাড়ির মতন চালিয়ে দিতে পারেন আপনার গাড়ি, আবার কখনো কখনো ল্যাংখে পড়েও যেতে পারেন। কিন্তু একটা বিষয় কিন্তু নিশ্চিত, ধরুন আপনি কাউকে ভালোবেসেছেন, তাকে মনের কথা বলতে পারছেন না, সেই সময়ে যদি জানতে পারেন যে যাকে আপনি ভালোবেসেছেন সেও আপনাকে ভালোবাসে, তখন তখন কিন্তু সময়টা পুরো থমকে যাবে। কাজেই এটাও সেরকমই একটি সময় যখন সময় থমকে দাঁড়ায়। তো রেডিও বাংলা .com এরকমই আরও কিছু মুহূর্তের কথা আপনার জন্য আজকে ওয়েট করবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা .com।

চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

যখন সময় থমকে দাঁড়ায়। একটা মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। এই মুহূর্তটা আমরা প্রত্যেকেই হয়তো ফেস করেছি, কিন্তু আমার স্মৃতিতে এই মুহূর্ত এখনও টাটকা। কথা বলছি আমার স্কুল ডেজের, শেষ দিন, যখন কিনা আমরা স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে আলটিমেটলি স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে অনেক কথা দিয়েছিলাম যে আবার দেখা করব, বছরে একবার করে মিটিং হবে, ইত্যাদি ইত্যাদি। সব কথা তো রাখা সম্ভব হয়নি, সম্ভব হয়ও না, কিন্তু একটা ঘটনা এখনও আমার টাটকা মনে আছে। সেটা হলো যে আমাদের স্কুলের হেড স্যার, যাকে কিনা আমরা বাঘের মতন ভয় পেতাম, সেই হেড স্যারের চোখেও শেষ দিন আমাদের জন্য জল দেখতে পেয়েছিলাম। আর সেই মুহূর্ত সেরকমই একটি মুহূর্ত ছিল যখন সময় থমকে দাঁড়িয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এরকমই কিছু মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কিছু কিছু মুহূর্ত এরকমও থাকে যেখানে কিনা আপনি স্পেশাল খুব একটা কিছু করছেন না, কিন্তু তবুও সেই মুহূর্তগুলো আপনার স্মৃতিপটে এভাবে আঁকা থাকবে যে সেটাও সেই মুহূর্তগুলোর মধ্যেই সামিল হয়ে যাবে যখন সময় থমকে দাঁড়ায়। এরকমই একটি মুহূর্ত ওয়ান্স আপন এ টাইম আমিও তার পার্ট হয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে যে একবার অনেক দূরে যাচ্ছিলাম ট্রেন গাড়ি করে, তো রেলগাড়িতে যেতে যেতে ওভারনাইট জার্নি ছিল এবং সেখানে হঠাৎ করেই এমন একটি ইনসিডেন্ট হয় যে যাতে বাদবাকি রাতটা আমার ঘুম আসে না। জানলার ধারে বসেছিলাম এবং দূর থেকে আস্তে আস্তে যখন রাতের অন্ধকার কেটে সূর্যি মামা আকাশে উঁকি দিচ্ছে, সেই সময়টুকু সারা জীবন মনে থাকবে আমার কাছে। আর এই মুহূর্তটাই কিন্তু আমার কাছে এরকমই একটি মুহূর্ত যখন সময় থমকে দাঁড়ায়। তো এরকম আরও অনেক মুহূর্ত আছে অনেক মানুষের, তো সেরকমই আরও একজনের এরকম আরও একটি মুহূর্তের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি
1: শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমার এক বন্ধু আছে, জানেন, চাকরি সূত্রে অনেকটা দূরে থাকে, কিন্তু বছরে একবার করে তার আমাদের শহরে আসা চাই চাই। কিন্তু যখন সে শহরে নামে, তার আনন্দের পরিসীমা থাকে না। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরেই, যখন কিনা তার আবার ফেরত চলে যাওয়ার সময়টা আসে, তখন সময়টা যেন তার কাছে থমকে দাঁড়ায়। এরকম একটি মুহূর্ত যখন সময় থমকে দাঁড়ায়। তো রেডিও বাংলানেট.কমে আজকে এরকমই কিছু মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যখন কিনা সময় থমকে দাঁড়ায়। কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো এখানেই থামলাম, কিন্তু radiobanglanet.com যেরকম চলতে থাকে আপনারই জন্য, আপনারই পাশে সেভাবেই চলতে থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং শুরু হয়েছে কান্দুরিয়া রাতটা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি, এবং আমার সাথে সাথে অনেক ভালো ভালো গান আছে, কথা হবে, আড্ডাও হবে, কিন্তু মাঝে মাঝে গানও শোনাবো আপনাকে। তাই আড্ডায় আপনাকে থাকতেই হবে, এবং শুনছেন radiobanglanei.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই মন খারাপ হয় তখনই আমরা মনে হয় যে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় যাই। আবার অনেকের বাড়িতে উঠোন থাকে, যেমন আগেকার দিনে থাকতো, ভিতর বাইরে বলা হতো বা অন্দরমহল বলা হতো, তো সেই জায়গাটায়। এখন অবশ্যই মডার্ন যখন হচ্ছে তখন তার সাথে সাথে বাড়ির ইনফ্রাস্ট্রাকচারটাও ভীষণ মডার্নাইজ করা হয়েছে, তো জায়গা কমের জন্য সেখানে থাকে না, অন্দরমহলও থাকে না এবং কারো কারো বাড়িতে উঠোনও থাকে না, কিন্তু বারান্দা থাকে। আর সেই বারান্দায় আমাদের অনেক সময় খুশির মুহূর্তও কাটে, আবার অনেক সময় মন খারাপের মুহূর্তগুলোও শেয়ার করি। আবার কখনো কখনো নিজের বারান্দাকে খুব সুন্দর করে কেউ সাজায়, আবার সেখানে বসানো হয় সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, যেমন বারান্দা বাগান বা ছাদ বাগান করা হয়। ঠিক সেই জন্যই আজকে বারান্দা নিয়ে কথা হবে রেডিও বাংলার নেটে।

আমরা যখন নিজেদের স্বপ্ন পূরণ করি, সেই স্বপ্নের মধ্যে হয়তো পুরোটা পরিপাটি করে পূর্ণ করতে পারি না, কিন্তু যেগুলো ইচ্ছা থাকে ছোটবেলায় সেই সব কিছু কিন্তু ছোঁয়াগুলো রাখার চেষ্টা করি। ঠিক সেই রকমই যখন আপনাদের স্বপ্নের নীড় হয় বা বাসা হয় বা হচ্ছে যাই হোক স্বপ্নের বাড়ি হোক, সেইখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট বারান্দা রাখার চেষ্টা করবেন। এখন অনেকাংশেই ফ্ল্যাট যেহেতু হয়, বাড়ি সবার ক্ষেত্রে হয় না, এবং সেই বাড়িতে যদি ছোট্ট কোনো জায়গা থাকে সেই জায়গাটাও যদি বারান্দার জন্য রাখা যায় তাহলে অবশ্যই সেখানে বারান্দা করা উচিত। তার কারণ আমার মনে হয় যে একটা কোথাও খোলা জায়গা দরকার যেখানে একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করা যেতে পারে। ওই যে বললাম, যদি আপনি সেখানে ছোট ছোট গাছ রাখেন বা নিজের মতো একটা স্টাডি টেবিল, একটুখানি বুকশেলফের জায়গা রাখতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে কখনো কখনো নিজের মতো করে মি টাইম কাটাতে পারেন। তো সেই জন্য বারান্দা নিয়ে অনেক কিছু বলার আছে, মনে হয় না আজকের আড্ডায় আমি বলতে পারবো পুরোটা, তাও বলার চেষ্টা করছি যদি আপনি সঙ্গে থাকেন।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বারান্দা মানে যেমন খোলা এক মুঠো হাওয়া, বারান্দা মানে যেমন নিজের সাথে কাটানোর সময়, বারান্দা মানে যখন একদম নিজের একটা জায়গা যেখানে মন খারাপ গুলো উজাড় করে দেওয়া যায়, ঠিক সেই রকমই বারান্দা মানে আমার কাছে খুবই একটা ছোট্টখাট্টো নিজেদের আড্ডা। ধরুন আপনার বাড়িতে অনেক লোক এসেছে, বা পুজোর আড্ডা, বা অনেক দিন পর বন্ধুদের একটা আড্ডা, যদি আপনার ঠিক সেই রকম একটা বারান্দা থাকে যেখানে বসে আড্ডা মারা যায়, সাথে কিছুটা স্ন্যাক্স আর চায়ের কাপ থাকে, আর একটুখানি গানের আসর হলো নিজেদের মধ্যে, বা ধরুন জাস্ট চিটচ্যাট, মানে একটু টুকিটাকি কথা, জমে যাবে, জাস্ট জমে যাবে। আমার তো এটার রায় একদম 100%। এবং আপনি কি মনে করেন, আপনার মত কি সেটা অবশ্যই আপনার আমাকে আপনার কথাগুলো জানাতে হবে এবং তার জন্য আড্ডা শুনতে হবে।
1: টানছে যখন সোনালী রঙের বলেনো গাড়িটা, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে ফালতু করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর।

আর্লি মর্নিং নাইকের জগিং জুতো টানছে যখন এদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো টানছে যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

রেডিও বাংলা নিয়ে ডট কমে আজকে বারান্দা নিয়ে কথা বলছি বা উঠোন নিয়ে কথা বলছি। যেহেতু উঠোন এখন দেখা যায় না, যদি আপনার গ্রামের কোনো বাড়ি থাকে বা একটু ফাঁকা জায়গা যেখানে বাড়ির সামনে অনেকটা জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে নিজের মতো করে টেবিল চেয়ার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। এবং আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম, ইন্টেরিয়ারের ব্যাপারে অনেক কিছু বলছিল। তো যারা বিশেষজ্ঞরা তারা বলছেন, নিজের যদি ফ্ল্যাটটা একটুখানি কি বলবো চেঞ্জ করতে চান বা মডার্নাইজ করতে চান, সেখানে কিন্তু আপনার ফ্ল্যাটের পুরো ভোলটাই পাল্টে যাবে শুধুমাত্র একটা বারান্দার জন্য। সেটা কি কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভাবতে হবে। তার কারণ ওই যে বললাম, বদ্ধ একটা পরিবেশ থেকে বাঁচার জন্য আমার মনে হয় একটুখানি বারান্দার জন্য জায়গা ছাড়া প্রয়োজন। কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো জীবনের কিছু কিছু মুহূর্তে আমাদের এটাই মনে হয় আমরা হয়তো কিছুই পাবো না, কিন্তু সেই পাবো নাকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু আমাদের লড়াই চালিয়ে যাই। আর সেই লড়াইতে আমরা কখনো জিতি কখনো হারি, কিন্তু জীবন যে পথে আমাদের এগিয়ে নিয়ে যায় আমরা সেই পথেই ছুটে চলি। কিছু কিছু মুহূর্ত আমাদের এমন থাকে যে মুহূর্তগুলো হয়তো মনে হয় জীবনে কেন এলো, আবার কিছু কিছু মুহূর্ত এমন আসে যেগুলো মনে হয় যে আরও বেশ কিছুক্ষণ সেই মুহূর্তটা থাকতে পারলে আরও তো ভালো হতো। তো জীবন তো এরকমই, সময়ের বশে আমরা সবাই আছি আবার নেই, তাই সময়কে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এই সময়ই কিন্তু আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তাই আমাদের আজকের এই আড্ডা কিছু না পেয়েও কিন্তু কিছু পাওয়া যায়, সেটা কীভাবে? সবসময় কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কোথাও না কোথাও ছাড়তে হয়, আবার কোথাও নিজেকে একটু সরিয়ে রাখতে হয়। আমাদের আড্ডা হয়তো কিছুই নাই পাবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। শুনতে থাকুন শৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। এই যে লাইনটা এই মুহূর্তে সম্পূর্ণ করলাম, এর একটাই কারণ, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এই লাইনটাই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন হয়ে দাঁড়ায়।

তো এই ট্যাগলাইনটাকে মাথায় রেখে জীবনের শেষ পর্যন্ত আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকি, আর এই অপেক্ষাই আমাদের কাছে পরম পাওয়ার মতো মনে হয়। জীবনের অনেক মানুষ আছেন যারা কিন্তু কিছু পাওয়ার আশা করেন না, হয়তো ত্যাগেই তাদের শান্তি, ত্যাগেই তাদের নতুন প্রেরণা, এই ত্যাগই তাদের ভালো রাখে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনের কঠিন সময়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না, তখন মনে হয় হয়তো এই জীবনটা না থাকলেই ভালো হয়। আবার এমনও কখনো মনে হয় যে জীবনের প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ, আর কেউ যদি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে সে বোকা বা হারিয়ে যাওয়া একটা মানুষ। না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ থাকবে, আর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তোমাকে এগিয়ে চলতে হবে। জয় নিশ্চিত সেখানেই। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা হয়তো কিছুই নাহি পাবো নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. Rivasa 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangla.net.com.

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডা জারি থাকে, আর আজও চলছে সেভাবেই। আর এভাবেই আমরা কিন্তু মাঝে মাঝেই বলি একটা কথা, যে আমরা জীবনে হারি বা জিতি লড়াইটা ছাড়লে চলবে না, লড়াইতে থাকতে হবে। তো আমাদের এমন কিছু কিছু মানুষ আমাদের সামনে আছেন যাদেরকে আমরা দেখে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই, সেই সব প্রবীণ মানুষদের আমরা এত কাছ থেকে দেখি এবং তাদের জীবনে একটা কঠিন লড়াই, যে জীবনটা তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে কাটিয়ে আজকে এই জায়গায়। আমার খুব মনে পড়ে যায় পাহাড়ে যখন আপনি ঘুরতে যাবেন, পাহাড়ি যে মানুষগুলো একদম নিচে, বহু নিচে গভীরে, সেখান থেকে তাদের খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে আসতে হয়, হয়তো তার বাসস্থান বা উপার্জনের জায়গা সেই ওপরের দোকানে। সেই মানুষটি ভোরবেলা থেকে তার যাত্রা শুরু করেন এবং সন্ধেবেলায় সেইখানে এসে পৌঁছন, আর তারপর পরের দিন থেকে সে তার কাজ শুরু করে, মানে দোকান যা কিছু দেওয়ার। তো বেশ কিছু জায়গা আছে পাহাড়ের কোলে যেখানে এক অদ্ভুত তাদের পরিশ্রম, সেখানে তারা কিন্তু জানেন না যে আমাকে এভাবেই হয়তো কাটিয়ে যেতে হবে বা আমার জীবনে আগামীতে কী আছে, কিন্তু তারা প্রতিদিন লড়াই করছে। তাদের সেই লড়াই দেখে আপনি সত্যিই এতটা অনুপ্রাণিত হবেন যে দেখুন সে তার লক্ষ্যে ঠিক এগিয়ে চলেছে, প্রতিদিন একইভাবে একই পরিশ্রম। হয়তো অনেকেই করতে পারেন না, হয়তো অনেকেই আমরা হেরে যাব বা পালিয়ে যাব, কিন্তু তারা দিনের পর দিন সেই গভীর বহু বহু নিচ থেকে খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে এসে সেখানে বিক্রিবাট্টা করছেন এবং সেখানে ট্যুরিস্ট যারা আছেন তাদের মাধ্যমেই ব্যাপারটা, তার জীবন ধারণের পথটা এগিয়ে চলছে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা লড়াই, তার মধ্যে বিভিন্ন রকমের যে ওয়েদারের একটা ব্যাপার স্যাপার চলে, বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড এর, তার মধ্যেও কিন্তু তাদের লড়াই একটুকু কমেনি। সেখানেও কিন্তু একটা হালকা ছোট্ট এই শব্দ আছে, হয়তো কিছুই নাই পাবো, কিন্তু সেই মুহূর্তে এমন একজন মানুষের দেখা সে পেলেন যার সঙ্গে গভীর এক মনের অনুভব অনুভূত হলো, সেটাও কিন্তু তার কাছে একটা পরম পাওয়া। হয়তো এই দিনের জন্যই আমার কোনো অপেক্ষা ছিল না কিন্তু আমি হঠাৎ করে পেলাম, এটাও একটা পাওয়া, না চাইলে যেটা পাওয়া যায়। সঙ্গে থাকুন, আবার ফিরবো আমাদের আজকের এই বিশেষ আড্ডা, হয়তো কিছুই নাই পাবো তবুও লড়াই চালিয়ে যাব। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। তো জীবনের একটা সময়ে হয়তো আপনি না চাইতেই অনেক কিছু পেলেন, তার যে একটা অদ্ভুত আনন্দ সেইটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না। আবার ধরুন এমন একটা জিনিস আপনি পেয়ে গেলেন যেটার ফলে পরবর্তীকালে আপনার কিছু করতে ইচ্ছে করছে না, মানে ধরুন আপনি লটারিতে প্রচুর টাকা উপার্জন করেছেন, পেয়ে গেছেন ফাটকা, তারপর থেকে আর আপনার হয়তো অনেক কিছু লক্ষ্য ছিল, অনেক রকমভাবে নিজেকে মেলে ধরার অবকাশ ছিল, সেগুলো কোথাও যেন হারিয়ে গেল। আসলে কি, ওই আমার যে লক্ষ্য ছিল বা যে আশাটা আমার ছিল সেটা যেন পূরণ হয়ে গেল। সেদিন থেকেই কিন্তু আপনার ইচ্ছে শক্তিটা মরে যাবে। না, ইচ্ছে শক্তিকে কখনো মেরে ফেলবেন না, বরং তাকে দগ্ধে দগ্ধে পরিশ্রমের মাধ্যমে একটু একটু করে সঞ্চয় করে রাখুন, এটাই কিন্তু সঠিক পথ। একবারে সব কিছু পেয়ে গেলে দেখবেন একটা বাচ্চার কাছে যদি প্রচুর খেলনা থাকে তার সেই খেলনার প্রতি আকর্ষণটা কমে যাবে, ইচ্ছেটা হারিয়ে যাবে, খেলার বাসনাটা কমে যাবে। কিন্তু সেই বাচ্চাটার কাছে যদি মাসের পর মাস, বাসের বছরের পর বছর যদি একটা খেলনার প্রতি আকর্ষণ থাকে বা ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, দেখবেন সেটার প্রতি একটা অন্যরকম যত্ন থাকে। তাই কোনো কিছুই হঠাৎ করে পেয়ে যাওয়াটায় আনন্দ নেই, বরং বেশ কিছুদিন অপেক্ষার পর সেটাই যে তৃপ্তি, সেটা এই হঠাৎ প্রাপ্তিতে হয় না। আমাদের একটা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও শুনবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ একটা গান মুসাফিরে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নেই পাবো নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে। এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4474396571 2 3। শেষ করব একটা অন্যরকম অনুগল্প দিয়ে, সনক বসুর লেখা মানুষ প্রকৃতি ও রাজ হাঁস। সিকিমের আরিতার লেক, পাহাড়ে অনেক উঁচুতে নীরব সবুজের প্রতিচ্ছবি, সামনেই দাদুল ভুটিয়ার দোতলা বাড়ি, নিচে হোমস্টে। নন্দিনীকে নিয়ে সেখানেই আজ উঠেছে নিখিল। দুপুরে খাওয়া সেরে লেকে ঘুরতে এসেছে দুজনে। সূর্য মাথার উপর ম্রিয়মান, বাতাসে হিমের ছোঁয়া, লেকের জলে দুটো রাজ হাঁস মনের শোকে জল দাপাচ্ছে আর খেলছে। দূরে নৌকায় চার সওয়ারি, লেকের কিনারে রাস্তা, রাস্তা ঘিরে পাহাড়, পাহাড়ের গাছ থেকে ভেসে আসছে দাঁড় কাকের ডাক, বিষণ্নতার সঙ্গে চাপা কান্না। দুজনে হাত ধরে বেঞ্চে বসে, নিখিলের চোখ নন্দিনীর চোখে, নন্দিনীর চোখে জল। আদরের নাতিকে নিয়ে গত সপ্তাহে চলে গেছে ছেলে অনিন্দ্য, বাবা বেঁচে থাকতে ছেলের নামে বাড়ি লিখে দেয়নি বলে। নন্দিনীর কান্না থামে না, নিখিলও কি অসহায় যাদেরকে হাসছে জীবন, পাহাড়ও বোধহয় হতবাক, আকাশ অবশ্য ভাবান্তরহীন, আর চোখে দেখে যাচ্ছে লেকের জল। রাজহাঁস দম্পতি এইমাত্র জল ছেড়ে রাস্তা পরিক্রমায় যাচ্ছে। শুনলাম হয়তো কিছুই নাই পাবো একটি সুন্দর অনুগল্প, মানুষ প্রকৃতি ও রাজহাঁস, লিখেছেন সনক বসু। আজ এ পর্যন্তই, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমি বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: তুমি

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট।

আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা আর কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুইন, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

বা সিনেমার ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ বা পছন্দ করেন রোম্যান্টিক গল্প, কেউ আবার পছন্দ করেন কমেডি, আবার কারো পছন্দ থ্রিলার। তবে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ দর্শকই কিন্তু থ্রিলার দেখতে ভীষণ পছন্দ করছেন। আর সেই কথা মাথায় রেখেই পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন ছবি মুখোশে মানুষে খেলা। এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকে পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এই নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এটি একটি কর্পোরেট থ্রিলার, আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবি নিয়ে আমরা আরও কথা জানবো, তবে এখন শুনব গান। চলুন শুনে নেওয়া যাক পরপর তিনটে গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন কর্পোরেট থ্রিলার মুখোশে মানুষে খেলা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই মুখোশে মানুষে খেলা

ছবিটি নিয়ে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবির কাহিনী জয় সান্যালকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়দীপ চক্রবর্তীকে। তিনি একটি হত্যার ষড়যন্ত্র চালনা করেন, কিন্তু সেই মৃত্যু রহস্য উদ্ঘাটিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার নিজের জীবনের অন্ধকার রহস্যের মুখোমুখি দাঁড়াতে হয় তাকে। এই ছবিতে প্রিয়াঙ্কা সরকার একজন কর্পোরেট অ্যাসোসিয়েট নন্দিনীর চরিত্রে অভিনয় করবেন, আর সুব্রত দত্তকে দেখা যাবে তদন্তকারী গোয়েন্দা মানিক সেনের ভূমিকায়। এই ছবির কাহিনী নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথা কইব না। আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা, দূর হোক, কি জ্বালা!

చూక్కలు బుయ్యకలు ఆములు সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা যা যা বে হয়।

আমার বোকা থাকা গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহায়।

ইন্টারনেট.কম এ শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। ছবিটির পরিচালনা করেছেন আরফিয়াস মুখোটি। এই ছবিটি একেবারে একটু অন্য ধরনের ছবি। এই ছবিতে কর্পোরেট থ্রিলারের গল্প বলা হচ্ছে, আর শুরু থেকে শেষ অবধি এই ছবিতে থাকবে একেবারে টান টান সাসপেন্স। আর এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, তিনি আবুধাবি প্রবাসী থিয়েটার এবং শর্ট ফিল্ম অভিনেতা। আর এই যে ছবিটি মুখোশে মানুষে খেলা, একটা থ্রিলিং জার্নির গল্প। আশা করছেন তারা এই কর্পোরেট থ্রিলার দেখতে দর্শকদের ভালো লাগবে। দর্শকরা অবশ্যই অপেক্ষা করে থাকবেন এই ছবির জন্য। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানবো, তবে একটা ছোট্ট বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

একুশে মানুষে খেলা, এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজ এই যে মুখোশে মানুষে খেলা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, আর এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি। এর আগে তার পরিচালনায় আমরা এই শহরে বলি এবং আকাশী পুলোভার ছবিগুলো দেখেছি, আর এবার তিনি নিয়ে আসছেন এই কর্পোরেট থ্রিলার মুখোশে মানুষে খেলা ছবিটি। কলকাতা জুড়ে এই ছবির শুটিং হয়েছে, আর এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ দে, আর এই ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন কৌশিক ঘোষ, আর ছবির একটি গান গেয়েছেন অভিজিৎ বর্মন ওরফে পটা। আগামী আগস্টে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে মুক্তি পাবে এই ছবি মুখোশে মানুষে খেলা। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি, আর এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। আগামী আগস্ট মাসে এই ছবিটি মুক্তি পেতে চলেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো আমাদের আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangla Net.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

ধরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন কত শত অনু

গায়ে ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায় হো তবু সে সময় ঘড়ি

তখন সময় থমকে দাঁড়ায়। আগে হ্যাঁ, এরকমও কিছু কিছু মুহূর্ত আছে, এরকমও কিছু কিছু ঘটনা আছে যার পরে মনে হয় যে সময়টা যেন থমকে দাঁড়িয়ে গেছে। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হয়ে উঠতে চলেছে এরকমই কিছু মুহূর্ত নিয়ে, সেরকম কিছু ঘটনা, সেরকম কিছু মুহূর্ত যার পরে মনে হয় যে সময়টা যেন থমকে গেছে। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু মুহূর্তের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যখন সময় থমকে দাঁড়ায়। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in.
1: What if your IT partner cared about more than just IT? At ETHOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETHOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETHOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
1: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

যখন সময় থমকে দাঁড়ায়। আর এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই কিন্তু আমাদের নামতে হবে প্রেমের ময়দানে। আগে হ্যাঁ, প্রেমের ময়দান, এমন এক ময়দান, এমন এক ফিল্ড যেখানে কিনা আপনি গড়গড়িয়ে একদম রেলগাড়ির মতন চালিয়ে দিতে পারেন আপনার গাড়ি, আবার কখনো কখনো ল্যাংখে পড়েও যেতে পারেন। কিন্তু একটা বিষয় কিন্তু নিশ্চিত, ধরুন আপনি কাউকে ভালোবেসেছেন, তাকে মনের কথা বলতে পারছেন না, সেই সময়ে যদি জানতে পারেন যে যাকে আপনি ভালোবেসেছেন সেও আপনাকে ভালোবাসে, তখন কিন্তু সময়টা পুরো থমকে যাবে। কাজেই এটাও সেরকমই একটি সময় যখন সময় থমকে দাঁড়ায়। তো রেডিও বাংলানেট.com এরকমই আরও কিছু মুহূর্তের কথা আপনার জন্য আজকে ওয়েট করবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

যখন সময় থমকে দাঁড়ায়। একটা মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। এই মুহূর্তটা আমরা প্রত্যেকেই হয়তো ফেস করেছি, কিন্তু আমার স্মৃতিতে এই মুহূর্ত এখনও টাটকা। কথা বলছি আমার স্কুল ডেজের, আমার স্কুল ডেজের শেষ দিন, যখন কিনা আমরা স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে আলটিমেটলি স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে অনেক কথা দিয়েছিলাম যে আবার দেখা করব, বছরে একবার করে মিটিং হবে, ইত্যাদি ইত্যাদি। সব কথা তো রাখা সম্ভব হয়নি, সম্ভব হয়ও না, কিন্তু একটা ঘটনা এখনও আমার টাটকা মনে আছে। সেটা হলো যে আমাদের স্কুলের হেড স্যার, যাকে কিনা আমরা বাঘের মতন ভয় পেতাম, সেই হেড স্যারের চোখেও শেষ দিন আমাদের জন্য জল দেখতে পেয়েছিলাম। আর সেই মুহূর্ত সেরকমই একটি মুহূর্ত ছিল যখন সময় থমকে দাঁড়িয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এরকমই কিছু মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কিছু কিছু মুহূর্ত এরকমও থাকে যেখানে কিনা আপনি স্পেশাল খুব একটা কিছু করছেন না, কিন্তু তবুও সেই মুহূর্তগুলো আপনার স্মৃতিপটে এভাবে আঁকা থাকবে যে সেটাও সেই মুহূর্তগুলোর মধ্যেই সামিল হয়ে যাবে যখন সময় থমকে দাঁড়ায়। এরকমই একটি মুহূর্ত ওয়ান্স আপন এ টাইম আমিও তার পার্ট হয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে যে একবার অনেক দূরে যাচ্ছিলাম ট্রেন গাড়ি করে, তো রেলগাড়িতে যেতে যেতে ওভারনাইট জার্নি ছিল এবং সেখানে হঠাৎ করেই এমন একটি ইনসিডেন্ট হয় যে যাতে বাদবাকি রাতটা আমার ঘুম আসে না। জানলার ধারে বসেছিলাম এবং দূর থেকে আস্তে আস্তে যখন রাতের অন্ধকার কেটে সূর্যিমামা আকাশে উঁকি দিচ্ছে, সেই সময়টুকু সারা জীবন মনে থাকবে আমার কাছে। আর এই মুহূর্তটাই কিন্তু আমার কাছে এরকমই একটি মুহূর্ত যখন সময় থমকে দাঁড়ায়। তো এরকম আরও অনেক মুহূর্ত আছে অনেক মানুষের, তো সেরকমই আরও একজনের এরকম আরও একটি মুহূর্তের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমার এক বন্ধু আছে, জানেন, চাকরি সূত্রে অনেকটা দূরে থাকে, কিন্তু বছরে একবার করে তার আমাদের শহরে আসা চাই চাই। কিন্তু যখন সে শহরে নামে, তার আনন্দের পরিসীমা থাকে না। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরেই, যখন কিনা তার আবার ফেরত চলে যাওয়ার সময়টা আসে, তখন সময়টা যেন তার কাছে থমকে দাঁড়ায়। এরকম একটি মুহূর্ত যখন সময় থমকে দাঁড়ায়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে এরকমই কিছু মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যখন কিনা সময় থমকে দাঁড়ায়। কেমন লাগলো বলুন তো আপনার? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো এখানেই থামলাম, কিন্তু রেডিও বাংলানেট ডট কম যেরকম চলতে থাকে আপনারই জন্য, আপনারই পাশে সেভাবেই চলতে থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanei.com আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সাথে সাথে অনেক ভালো ভালো গান আছে। কথা হবে, আড্ডাও হবে, কিন্তু মাঝে মাঝে গানও শোনাবো আপনাকে, তাই আড্ডায় আপনাকে থাকতেই হবে এবং শুনছেন radiobanglanei.com মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: হাতের মুঠো কঠিন সাঁতার।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই মন খারাপ হয় তখনই আমরা মনে হয় যে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় যাই। আবার অনেকের বাড়িতে উঠোন থাকে, যেমন আগেকার দিনে থাকতো, ভিতর বাইরে বলা হতো বা অন্দরমহল বলা হতো, তো সেই জায়গাটায়। এখন অবশ্যই মডার্ন যখন হচ্ছে তখন তার সাথে সাথে বাড়ির ইনফ্রাস্ট্রাকচারটাও ভীষণ মডার্নাইজ করা হয়েছে, তো জায়গা কমের জন্য সেখানে থাকে না, অন্দরমহলে থাকে না এবং কারো কারো বাড়িতে উঠোনও থাকে না, কিন্তু বারান্দা থাকে। আর সেই বারান্দায় আমাদের অনেক সময় খুশির মুহূর্তও কাটে, আবার অনেক সময় মন খারাপের মুহূর্তগুলোও শেয়ার করি। আবার কখনো কখনো নিজের বারান্দাকে খুব সুন্দর করে কেউ সাজায়, আবার সেখানে বসানো হয় সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, যেমন বারান্দা বাগান বা ছাদ বাগান করা হয়। ঠিক সেই জন্যই আজকে বারান্দা নিয়ে কথা হবে রেডিও বাংলার নেটে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা যখন নিজেদের স্বপ্ন পূরণ করি, সেই স্বপ্নের মধ্যে হয়তো পুরোটা পরিপাটি করে পূর্ণ করতে পারি না, কিন্তু যেগুলো ইচ্ছা থাকে ছোটবেলায় সেই সব কিছু কিন্তু ছোঁয়াগুলো রাখার চেষ্টা করি। ঠিক সেই রকমই যখন আপনাদের স্বপ্নের নীর হয় বা বাসা হয় বা হচ্ছে যাই হোক স্বপ্নের বাড়ি হোক, সেইখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট বারান্দা রাখার চেষ্টা করবেন। এখন অনেকাংশেই ফ্ল্যাট যেহেতু হয়, বাড়ি সবার ক্ষেত্রে হয় না, এবং সেই বাড়িতে যদি ছোট্ট কোনো জায়গা থাকে সেই জায়গাটাও যদি বারান্দার জন্য রাখা যায় তাহলে অবশ্যই সেখানে বারান্দা করা উচিত। তার কারণ আমার মনে হয় যে একটা কোথাও খোলা জায়গা দরকার যেখানে একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করা যেতে পারে। ওই যে বললাম, যদি আপনি সেখানে ছোট ছোট গাছ রাখেন বা নিজের মতো একটা স্টাডি টেবিল, একটুখানি বুকশেলফের জায়গা রাখতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে কখনো কখনো নিজের মতো করে মি টাইম কাটাতে পারেন। তো সেই জন্যে বারান্দা নিয়ে অনেক কিছু বলার আছে, মনে হয় না আজকের আড্ডায় আমি বলতে পারবো পুরোটা, তাও বলার চেষ্টা করছি যদি আপনি সঙ্গে থাকেন।

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বারান্দা মানে যেমন খোলা এক মুঠো হাওয়া, বারান্দা মানে যেমন নিজের সাথে কাটানো সময়, বারান্দা মানে যখন একদম নিজের একটা জায়গা যেখানে মন খারাপ গুলো উজাড় করে দেওয়া যায়, ঠিক সেই রকমই বারান্দা মানে আমার কাছে খুবই একটা ছোট্ট খাটো নিজেদের আড্ডা। ধরুন আপনার বাড়িতে অনেক লোক এসেছে, বা পুজোর আড্ডা, বা অনেক দিন পর বন্ধুদের একটা আড্ডা, যদি আপনার ঠিক সেই রকম একটা বারান্দা থাকে যেখানে বসে আড্ডা মারা যায়, সাথে কিছুটা স্ন্যাক্স আর চায়ের কাপ থাকে, আর একটুখানি গানের আসর হলো নিজেদের মধ্যে, বা ধরুন জাস্ট চিটচ্যাট, মানে একটু টুকিটাকি কথা, জমে যাবে, জাস্ট জমে যাবে। আমার তো এটার রায় একদম 100%। এবং আপনি কি মনে করেন, আপনার মত কি সেটা অবশ্যই আপনার আমাকে আপনার কথাগুলো জানাতে হবে, এবং তার জন্য আড্ডা শুনতে হবে।
1: টানছে যখন সোনালী রঙের বলেনো গাড়িটা, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ

টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া।

আর্লি মর্নিং নাইকের জগিং জুতো টানছে যখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো টানছে যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

0: রেডিও বাংলা নিয়ে .com-এ আজকে বারান্দা নিয়ে কথা বলছি বা উঠোন নিয়ে কথা বলছি। যেহেতু উঠোন এখন দেখা যায় না, যদি আপনার গ্রামের কোনো বাড়ি থাকে বা একটু ফাঁকা জায়গা যেখানে বাড়ির সামনে অনেকটা জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে নিজের মতো করে টেবিল চেয়ার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। এবং আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম, ইন্টেরিয়ারের ব্যাপারে অনেক কিছু বলছিল, তো যারা বিশেষজ্ঞরা তারা বলছেন নিজের যদি ফ্ল্যাটটা একটুখানি কি বলবো চেঞ্জ করতে চান বা মডার্নাইজ করতে চান, সেখানে কিন্তু আপনার ফ্ল্যাটের পুরো ভোলটাই পাল্টে যাবে শুধুমাত্র একটা বারান্দার জন্য। সেটা কি কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভাবতে হবে। তার কারণ ওই যে বললাম, বদ্ধ একটা পরিবেশ থেকে বাঁচার জন্য আমার মনে হয় একটুখানি বারান্দার জন্য জায়গা ছাড়া প্রয়োজন। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।
1: তুমি কি শুনলে না জেনে বুনলে জট যাবেই পাকিয়ে।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো জীবনের কিছু কিছু মুহূর্তে আমাদের এটাই মনে হয় আমরা হয়তো কিছুই পাবো না, কিন্তু সেই পাবো নাকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু আমাদের লড়াই চালিয়ে যাই। আর সেই লড়াইতে আমরা কখনো জিতি কখনো হারি, কিন্তু জীবন যে পথে আমাদের এগিয়ে নিয়ে যায় আমরা সেই পথেই ছুটে চলি। কিছু কিছু মুহূর্ত আমাদের এমন থাকে যে মুহূর্তগুলো হয়তো মনে হয় জীবনে কেন এলো, আবার কিছু কিছু মুহূর্ত এমন আসে যেগুলো মনে হয় যে আরও বেশ কিছুক্ষণ সেই মুহূর্তটা থাকতে পারলে আরও তো ভালো হতো। তো জীবন তো এরকমই, সময়ের বশে আমরা সবাই আছি আবার নেই, তাই সময়কে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এই সময়ই কিন্তু আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তাই আমাদের আজকের এই আড্ডা কিছু না পেয়েও কিন্তু কিছু পাওয়া যায়, সেটা কীভাবে? সবসময় কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কোথাও না কোথাও ছাড়তে হয়, আবার কোথাও নিজেকে একটু সরিয়ে রাখতে হয়। আমাদের আড্ডা হয়তো কিছুই নাই পাব, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। এই যে লাইনটা এই মুহূর্তে সম্পূর্ণ করলাম, এর একটাই কারণ, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এই লাইনটাই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন হয়ে দাঁড়ায়। তো এই ট্যাগলাইনটাকে মাথায় রেখে জীবনের শেষ পর্যন্ত আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকি, আর এই অপেক্ষাই আমাদের কাছে পরম পাওয়ার মতো মনে হয়। জীবনের অনেক মানুষ আছেন যারা কিন্তু কিছু পাওয়ার আশা করেন না, হয়তো ত্যাগেই তাদের শান্তি, ত্যাগেই তাদের নতুন প্রেরণা, এই ত্যাগই তাদের ভালো রাখে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনের কঠিন সময়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না, তখন মনে হয়তো এই জীবনটা না থাকলেই ভালো হয়। আবার এমনও কখনো মনে হয় যে জীবনের প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ, আর কেউ যদি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে সে বোকা বা হারিয়ে যাওয়া একটা মানুষ। না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ থাকবে, আর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তোমাকে এগিয়ে চলতে হবে, জয় নিশ্চিত সেখানেই। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাহি পাবো নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangla.net.com.

ফিরে এলাম আবারও কয়েকটি গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডা জারি থাকে, আর আজও চলছে সেভাবেই। আর এভাবেই আমরা কিন্তু মাঝে মাঝেই বলি একটা কথা, যে আমরা জীবনে হারি বা জিতি, লড়াইটা ছাড়লে চলবে না, লড়াইতে থাকতে হবে। তো আমাদের এমন কিছু কিছু মানুষ আমাদের সামনে আছেন যাদেরকে আমরা দেখে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই। সেই সব প্রবীণ মানুষদের আমরা এত কাছ থেকে দেখি এবং তাদের জীবনে একটা কঠিন লড়াই, যে জীবনটা তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে কাটিয়ে আজকে এই জায়গায়। আমার খুব মনে পড়ে যায় পাহাড়ে যখন আপনি ঘুরতে যাবেন, পাহাড়ি যে মানুষগুলো একদম নিচে, বহু নিচে গভীরে, সেখান থেকে তাদের খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে আসতে হয়, হয়তো তার বাসস্থান বা উপার্জনের জায়গা সেই ওপরের দোকানে। সেই মানুষটি ভোরবেলা থেকে তার যাত্রা শুরু করেন এবং সন্ধেবেলায় সেইখানে এসে পৌঁছন, আর তারপর পরের দিন থেকে সে তার কাজ শুরু করে, মানে দোকান যা কিছু দেওয়ার। তো বেশ কিছু জায়গা আছে পাহাড়ের কোলে যেখানে এক অদ্ভুত তাদের পরিশ্রম, সেখানে তারা কিন্তু জানেন না যে আমাকে এভাবেই হয়তো কাটিয়ে যেতে হবে বা আমার জীবনে আগামীতে কী আছে, কিন্তু তারা প্রতিদিন লড়াই করছে। তাদের সেই লড়াই দেখে আপনি সত্যিই এতটা অনুপ্রাণিত হবেন যে দেখুন সে তার লক্ষ্যে ঠিক এগিয়ে চলেছে, প্রতিদিন একইভাবে একই পরিশ্রম। হয়তো অনেকেই করতে পারেন না, হয়তো অনেকেই আমরা হেরে যাব বা পালিয়ে যাব, কিন্তু তারা দিনের পর দিন সেই গভীর বহু বহু নিচ থেকে খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে এসে সেখানে বিক্রিবাট্টা করছেন এবং সেখানে ট্যুরিস্ট যারা আছেন তাদের মাধ্যমেই ব্যাপারটা, তার জীবন ধারণের পথটা এগিয়ে চলছে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা লড়াই, তার মধ্যে বিভিন্ন রকমের যে ওয়েদারের একটা ব্যাপার স্যাপার চলে, বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড এর, তার মধ্যেও কিন্তু তাদের লড়াই একটুকু কমেনি। সেখানেও কিন্তু একটা হালকা ছোট্ট এই শব্দ আছে, হয়তো কিছুই নাই পাবো, কিন্তু সেই মুহূর্তে এমন একজন মানুষের দেখা সে পেলেন যার সঙ্গে গভীর এক মনের অনুভব অনুভূত হলো, সেটাও কিন্তু তার কাছে একটা পরম পাওয়া। হয়তো এই দিনের জন্যই আমার কোনো অপেক্ষা ছিল না, কিন্তু আমি হঠাৎ করে পেলাম, এটাও একটা পাওয়া, না চাইলে যেটা পাওয়া যায়। সঙ্গে থাকুন, আবার ফিরব আমাদের আজকের এই বিশেষ আড্ডা, হয়তো কিছুই নাই পাবো তবুও লড়াই চালিয়ে যাব। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। তো জীবনের একটা সময়ে হয়তো আপনি না চাইতেই অনেক কিছু পেলেন, তার যে একটা অদ্ভুত আনন্দ সেইটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না। আবার ধরুন এমন একটা জিনিস আপনি পেয়ে গেলেন যেটার ফলে পরবর্তীকালে আপনার কিছু করতে ইচ্ছে করছে না, মানে ধরুন আপনি লটারিতে প্রচুর টাকা উপার্জন করেছেন, পেয়ে গেছেন ফাটকা, তারপর থেকে আর আপনার আপনার হয়তো অনেক কিছু লক্ষ্য ছিল, অনেক রকমভাবে নিজেকে মেলে ধরার অবকাশ ছিল, সেগুলো কোথাও যেন হারিয়ে গেল। আসলে কি ওই আমার যে লক্ষ্য ছিল বা যে আশাটা আমার ছিল সেটা যেন পূরণ হয়ে গেল। সেদিন থেকেই কিন্তু আপনার ইচ্ছে শক্তিটা মরে যাবে। না, ইচ্ছে শক্তিকে কখনো মেরে ফেলবেন না, বরং তাকে দগ্ধে দগ্ধে পরিশ্রমের মাধ্যমে একটু একটু করে সঞ্চয় করে রাখুন, এটাই কিন্তু সঠিক পথ। একবারে সব কিছু পেয়ে গেলে দেখবেন একটা বাচ্চার কাছে যদি প্রচুর খেলনা থাকে তার সেই খেলনার প্রতি আকর্ষণটা কমে যাবে, ইচ্ছেটা হারিয়ে যাবে, খেলার বাসনাটা কমে যাবে। কিন্তু সেই বাচ্চাটার কাছে যদি মাসের পর মাস, পাশের বছরের পর বছর যদি একটা খেলনার প্রতি আকর্ষণ থাকে বা ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, দেখবেন সেটার প্রতি একটা অন্যরকম যত্ন থাকে। তাই কোনো কিছুই হঠাৎ করে পেয়ে যাওয়াটায় আনন্দ নেই, বরং বেশ কিছুদিন অপেক্ষার পর সেটাই যে তৃপ্তি সেটা এই হঠাৎ প্রাপ্তিতে হয় না। আমাদের একটা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও শুনবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ একটা গান মুসাফিরে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নেই পাবো নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে। এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4475039657123। শেষ করব একটা অন্যরকম অনুগল্প দিয়ে, সনক বসুর লেখা মানুষ প্রকৃতি ও রাজ হাঁস। সিকিমের আরিতার লেক পাহাড়ে অনেক উঁচুতে নীরব সবুজের প্রতিচ্ছবি, সামনেই দাদুল ভুটিয়ার দোতলা বাড়ি, নিচে হোমস্টে। নন্দিনীকে নিয়ে সেখানেই আজ উঠেছে নিখিল। দুপুরে খাওয়া সেরে লেকে ঘুরতে এসেছে দুজনে। সূর্য মাথার উপর ম্রিয়মান, বাতাসে হিমের ছোঁয়া, লেকের জলে দুটো রাজ হাঁস মনের শোকে জল দাপাচ্ছে আর খেলছে। দূরে নৌকায় চার সওয়ারি, লেকের কিনারে রাস্তা, রাস্তা ঘিরে পাহাড়, পাহাড়ের গাছ থেকে ভেসে আসছে দাঁড় কাকের ডাক, বিষণ্নতার সঙ্গে চাপা কান্না। দুজনে হাত ধরে বেঞ্চে বসে, নিখিলের চোখ নন্দিনীর চোখে, নন্দিনীর চোখে জল। আদরের নাতিকে নিয়ে গত সপ্তাহে চলে গেছে ছেলে অনিন্দ, বাবা বেঁচে থাকতে ছেলের নামে বাড়ি লিখে দেয়নি বলে। নন্দিনীর কান্না থামে না, নিখিল কি অসহায় যাদেরকে হাসছে জীবন, পাহাড়ও বোধহয় হতবাক, আকাশ অবশ্য ভাবান্তরহীন, আর চোখে দেখে যাচ্ছে লেকের জল। রাজহাঁস দম্পতি এইমাত্র জল ছেড়ে রাস্তা পরিক্রমায় যাচ্ছে। শুনলাম হয়তো কিছুই নাই পাবো একটি সুন্দর অনুগল্প, মানুষ প্রকৃতি ও রাজহাঁস, লিখেছেন সনক বসু। আজ এ পর্যন্তই, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমি বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি, কিন্তু সময়টা আর কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

বা সিনেমার ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ বা পছন্দ করেন রোম্যান্টিক গল্প, কেউ আবার পছন্দ করেন কমেডি, আবার কারো পছন্দ থ্রিলার। তবে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ দর্শকই কিন্তু থ্রিলার দেখতে ভীষণ পছন্দ করছেন। আর সেই কথা মাথায় রেখেই পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন ছবি মুখোশে মানুষে খেলা। এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এই নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এটি একটি কর্পোরেট থ্রিলার, আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তবে এখন শুনব গান। চলুন শুনে নেওয়া যাক পরপর তিনটে গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন কর্পোরেট থ্রিলার মুখোশে মানুষে খেলা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই মুখোশে মানুষে খেলা ছবিটি নিয়ে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবির কাহিনী জয় সান্যালকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়দীপ চক্রবর্তীকে। তিনি একটি হত্যার ষড়যন্ত্র চালনা করেন, কিন্তু সেই মৃত্যু রহস্য উদ্ঘাটিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার নিজের জীবনের অন্ধকার রহস্যের মুখোমুখি দাঁড়াতে হয় তাকে। এই ছবিতে প্রিয়াঙ্কা সরকার একজন কর্পোরেট অ্যাসোসিয়েট নন্দিনীর চরিত্রে অভিনয় করবেন, আর সুব্রত দত্তকে দেখা যাবে তদন্তকারী গোয়েন্দা মানিক সেনের ভূমিকায়। এই ছবির কাহিনী নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথা ক কইব না আমি কি বউ যে কথা কইব যা পালা গৃহস্থের খোকা হোক ন্যাকা দূর হোক কি জ্বালা

আবার মৌকা থাকো গাজুলে যায়, কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা।

বাংলানেট.com এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। ছবিটির পরিচালনা করেছেন আরফিয়াস মুখোটি। এই ছবিটি একেবারে একটু অন্য ধরনের ছবি। এই ছবিতে কর্পোরেট থ্রিলারের গল্প বলা হচ্ছে, আর শুরু থেকে শেষ অবধি এই ছবিতে থাকবে একেবারে টান টান সাসপেন্স। আর এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী। তিনি আবুধাবি প্রবাসী থিয়েটার এবং শর্ট ফিল্ম অভিনেতা। আর এই যে ছবিটি মুখোশে মানুষে খেলা, একটা থ্রিলিং জার্নির গল্প। আশা করছেন তারা এই কর্পোরেট থ্রিলার দেখতে দর্শকদের ভালো লাগবে। দর্শকরা অবশ্যই অপেক্ষা করে থাকবেন এই ছবির জন্য। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানব, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: খুশি মানুষে খেলা, এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজ এই যে মুখোশে মানুষে খেলা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, আর এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি। এর আগে তার পরিচালনায় আমরা এই শহরে, বলি এবং আকাশী পুলোভার ছবিগুলো দেখেছি, আর এবার তিনি নিয়ে আসছেন এই কর্পোরেট থ্রিলার মুখোশে মানুষে খেলা ছবিটি। কলকাতা জুড়ে এই ছবির শুটিং হয়েছে, আর এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ দে, আর এই ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন কৌশিক ঘোষ, আর ছবির একটি গান গেয়েছেন অভিজিৎ বর্মন ওরফে পটা। আগামী আগস্টে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পাবে এই ছবি মুখোশে মানুষে খেলা। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।
1: একটি কথা শুধু।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি, আর এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। আগামী আগস্ট মাসে এই ছবিটি মুক্তি পেতে চলেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো আমাদের আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangla.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: স্বজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
2: শুনছেন radiobangladesh.com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

তখন সময় থমকে দাঁড়ায়। আগে হ্যাঁ, এরকমও কিছু কিছু মুহূর্ত আছে, এরকমও কিছু কিছু ঘটনা আছে যার পরে মনে হয় যে সময়টা যেন থমকে দাঁড়িয়ে গেছে। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হয়ে উঠতে চলেছে এরকমই কিছু মুহূর্ত নিয়ে, সেরকম কিছু ঘটনা, সেরকম কিছু মুহূর্ত যার পরে মনে হয় যে সময়টা যেন থমকে গেছে। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু মুহূর্তের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যখন সময় থমকে দাঁড়ায়। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।